এসন কেনা সৎ কপাচিনিয়ালাম জির আর্জুক থা আকাশবাণী ডিফু জামে কার্যদুন্দ্রী ফান আর নিবাং তা আদা পরফাই ট্রক্সিরামিট কেপেন পরফাই সিরকেপ আন লাপেন আর নিকাংসাম পরফাই ফপেন পরফাই ট্রকরামিট থংকেপ আন আকাশবাণী ডিফু জামে ইউটিউব লাইভ স্ট্রিমিং কে রাপেন আনুতুম আর্জুল ইজি লাপেন আকাশবাণী ডিফু জামে কেদো আন কার্যদুন্দ্রী ফান আদা পরফাই ফরামিট ফকেপ পরপেন আজো পরফাই কেপ আন এফ এম বেন আলং পেন মেগাহার্স ফারুই সির তকবর সির কেপ লাপেন নিউজ অন এয়ার এপ আকেরা পেন টানাং লিটুম আর জুলং ইঞ্জি লাপেন আন পার্টা কাচিনি জি আফান ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব আলং পেন টানাং লিটুম আকাশবাণী ডিফু আলং হুমরি নামিক তামি কেনাং সত কাপাচিনি রাম থেকে লাপনিক চটলং লাকে আকাশবাণী ডিফু আদুন্থু কার্বি লুনবারিম আলুনাজাই মেক আংডেং লং সনসন লুন আর্জিক লনাং ততাংতে প্রাংসি কাবে তেরাংপি কিলোনালুন চেংসো কেপ্লাং আলুন আর্জিক সিনাং

লাপানাপর্ণা লিতুম, কার্বি লুনবারী মালু না জামেক আং ডেঙালং, কাবি টেরাং পি কিলোনালুন চেংসো কেপ্লাঙালুন নং লিতুম আর্জুলং ইতাংল, লাকে আকাশবাণী দিফু আদুন্থু নন স্টুডিও ঘুরি পরফাই ট্রক্সি প্রেংজি কাই কাই ল লাসি দেলহি বেন কাপচটাক হিন্দি লাম বেন বিরটা নং লিতুম আরজু ল ইকব পরফাই ট্রক্সি রা মিট ফ প্লেংলোতে দেলহি পেন থট কাপচটাক ইংলিশ লাম বেন বিরটা নং লিতুম আরজু ইকলং পো।

লাকে আকাশবাণী দিফু নাল তুমজামে কার্জুলং বম লাকে এফ এম বেন লং পেন মেগাহার্স পারু সিরা তকবর সিরকেপ লাপেন কে নিউজ অন এয়ার এপ পেন্টাই জামেক নালুতুম আর্জুলং ইকজে

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু পুতেমাতি হ
1: এ লাদা আগলে আবেদ সেলাংমা আ যত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমে আসন মুংকে
1: কাপাচে থাঙমে আসন আনতে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বেরটা হেম কি

0: কিলোত আর্নি চজুঞ্চ ম্যাংকান রং কেয়ার আরংজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমি কাচিপিয়া বেরতা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
1: এনতে কোসন লপাচিনি প কোদাক লকা হমরি দান নং জিকে
0: লা দেখ লো আকাশবাণী দিফু লং লো মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জে থানবা প্রাংতা চকজি
1: বা আওয়ার সাইকে মেতা নীলিতা চ এন্ডো নং সিলাং।

0: কালিতে 9101008242 আলংলে চিংকি জেথান বা প্রাংতা চকজি
1: বা আওয়ার সাই কি মেতা নীলিতা চ এন্ডু নাংসিলা
0: ওয়াং ইগনুই লাদাখ আকাশবাণী দিফু আলং

0: Laki Akashwani Dipu, Pininilitum, Kachopapona Bangpu, Alangliki, Lunjir, Lamjir, Hirjir Ketok, Kethek Benajok, Karbiang Long Arlu, Inut, Nongnam, Kachitang, Long Bangpulo, Chitandam Elote, Alanglipan, Karbiang Long Arlu, Amulukatumgi, Kachininatum, Ing Arving, Tahipo, Athepima, Karbi, Lamarjan Langlopolotang de, Lunjir Ketokang Denalongki, Alangli Mensi, Kaiketa, Klangdong, Lapen Nong Eta, Kelong Tangabangpulo, Pen kapre kapre ka hina na thuta pinang an ke thekdo alangli non nilitum sahem microphone a thengno ingni tanglo alangli men ke longbir terang teranga ke hai nangli phan akashwani dipu pen suri suri ningkang samakiro nang phajiriklo nilitum nangka chopha teng pen kevang pen apornanga chipia pon tangte ke hai radio karjuara ra tum phan than pachini tha nangli mahang ke thega dim mate nangli rong Nangli hem konat iklo la pen nangli sarpi sarbura men ke kosoniklo
1: chorola nangli phan kaswani di phualong nangi chupha ponopo sikadove radio karju kaching hona ratum do anaphan same nili hin pen singkan surini rain ko rapho akardom chipi pajirlo kardom aprangsi nali nang karju along pen thakdung tangtung dalo nili mahang thek adim ke tarabasa stamina ne do bom ke difu karbianglo mahang ke thek anin kan ke ইংকয় রাহিনী ফাইকুনিয়া চিকলো চেঙ্কান চুরি ক্রিসের ক্যাবরা ট্রক্সের ক্যাব রাহিনী লাভেন নিলি পোমেন কে দর্শিং তারা নিলি পায়ামেন কে সিকান সেপি
0: বেন নাংলি তুম কোটি বাংকো আন্দুইগনে
1: নিল তুম বাহিনী বেত নিলি আক্লিং সিলো লাভেন নিলি বংদো আর সোসো মোনালি তেরাং পি
0: লালো তেরাং কে হাই লুন আলাম থেকে তক লাতাইলি মেথাং কার্বি আলাম পেন বসামে কি জয় কে কে কালি জং জং মাথা প্লা পেন লি মাথা দামলোতে জয় পিক আসনসি মাথা দামিমি সেটা তক থা পুনং হদাই কক লুতংতে তক থেক থে দেতে কারি মন্তি আথিবিমা কার্বি আলাম তা সুংক্রুং সুংক্রুং পুনি লিগি পুদাম বাংকে ইংলিশ আলাম পেন পুলোতে আলাম থে তিন তা লং লাবজি সেটাই লি কার্বি আলাম পেন গেলা পুসন কালি এ জাহা আলাম থে কে কার্বি আলাম পেন আবি পিনলাং পুতা দোলাং দোলাং চট কালি দো ওলাং ইজির আলুন কে তক কে পাতাং দে জিয়া ফান্তা নাংলি কো আনলুনে কে মাথা কে পার্শিক নাংপ লাপসন্দ লাসে নাংলি লাবংসো লুনজির কে তগনা থু কমেন্ট টু আনিং কান পেনসি লুন কে তো ইকচেং ল
1: নিলি লুন কে তো ইকচেং কে আনিং কান সুংলোর বঙ্গে নিং অফ দেলো স্তামে নিং কান হিনিয়া প্রাং বেন ল কে চেং দুন কে আসো চেং দুন সি নন পোন দা টকবো
0: নিং কান হিনিয়া প্রাং পেন টি তাংতে কপি কোসন কামাথা মতে কপি আনিং কে হাং পেনসি নাংলি লুন কে তগনা থু কেং কাম কাছে জরিক ল পুদামে কমাটনিয়া লং কে থেক দুন লং কে চালি দুন লং পেনতং নেতা তক নাং লাংপু কামাথা দুন পেন তং কে তক মা মাতে আসন কাপড়ে আথে দোল বাঙালাম পেন চেথান দাম লুপুল তাং ইনুত গুরু মেন্টর পুদো দুমা দিদি লাসে লাপুসন নাং লিতা দো ইকমা রেডিও কার্জু আর আর তুম ফান থানিক থা
1: চুরুল লবং সলাম কার্জু পর পিপসি কার্বিয়া লুনজির কে তক দুন চেং দুন দেলো মা মাতে লবং সো কেং কাম চে জোর দুন লমা পুলতে ইহিন পেন কিনিং জি কাং তুং গেলালো কে দাম তাং হন বাঙ্গে কার্বিয়া লুন আমুখা কে তক মেসেন সাং সেটা আং বং মেলম কার্বি আলুন কে তক আর তুম কমামালো নে সেটা মে কার্বি আলুন দিহুই সিনাঙে ক্লাং বাং মে মে পিন আর জুনো দেখ লাপেন লুন টক লাপলা দে লাপেন আর ডি ওভে দেরা সঙ্গে ঠেকামল মালা সো মাথা সে হিরজিটা টক দে পাশে হিরজির পেন লুন না আকেন কাম সামে সে জড়ুন থেকে সঞ্জি মাপু মাথালো লাপেন ইন্ডিয়া লুন তাহ ইংলিশ আলুন লাই তা কার্জু নিংহাং ও মাতি আমাসে লাই পেন আর্জু আর্জু প গে মাথা প আমাসে ইনিং দোনো দা কার্বি আলাম তা আলাম

0: chăm plang son si tok oi dat pong la son si lun po lun se po tu ama jume par pe de ka english me bu pula sona tren le dam bom bulote ko son po pu matha ma se at tok run hala ma tok cheng lo ni li ge tok cheng alun ge chi jin su me me po alun han lo ke hai prem terang si ki lun la ki ni li ge tok cheng alun lo par ben bang ge tok thek tum do ta hai me ne same thodum plut plut de plang pelo la po matha ma se tok cheng dat po ma de bori dun lang lang po ma se king kam chi jor dun lo the binong ge la lo kar bi alam ta lun alam the long prek che do la pen po ne mone tum ka ching ki alam the la le cha che prek che do po se o vi mi tum lang am lo no no vi mi tum bang ge alam li rong ta nang ne alam li le ong ta lun long che long le ma se la so isia balance ki bidun pen se king kam chi jor dun lo
1: me pelam la terang ke hai nangli le buson karbi lama phan ka ching hon di me thang luna hin ta me hirji re hin ta me ka ching hon bana jok nangli la buson keng kam ka che joron thek pot nangli phan akiru ba jirlo nili ka ching ni dam ala me di cha thaning tung tok banga tum ke kamatha ing chu pik kamatha ja kong thi pik pu a thi pi ma ani wang ta tok banga tum ke kamun thi ke par sik ko pi ko son pen si lun punon lam punon tumu punon কোসন মেসি কিপা মানজিমা কেতক নংজিমা পুসি কামাথা দিতি নিং আর লালাম হং নং কিপা বার কেতক পেন লুন পেনা জক লাম পেনা জক লাপুসন লাতুম আফু কে কাই কেতা কাম ক্লেম ওয়াই লাসি নং লিসে তামি লাপুসন লোপুসি নিলি ক্রয় দামিক লো থেবি মা নং লিতাই নুট নং নাম কাছে থাং ক্লং লাপেন কেথেক সেরা তক বাং ইকলো সে নিলি পুথত কাছি নি থুকাং তুঙা বাং কে লুনজির ইজির আলুন কে তক আফান নিকো আন এন নাংলো
0: কাপ্রে কা তুম কা সনে ইনদাম দে নিলি রে কা তুম কে আপর এন ও তাহাই মেনে পেনে নি দে তুম তা দো তাহাই সামে নিলি কে লুন কে তক বলতে আজু সি তক তো আজু মাথা মে চেত আপলো নে পিনে ইনভেট ইন সামরি আজু লা জের লো লেপো ডক ডক বা জের লো আফি আসম লম সে লুন তক মে বা হির জের সামে লাসন অং মে অং সামে নিলি লুন কে তক আনতা সো হুরা পর সে তক তক মুন্থিবম তক বম কে আপর গে এন পালাম মঙ্গে চিথান দা থেরাক থুহিক তা সন্দা দো সামে নিলি আপর গে এন গে লা সো ই জুং বং ল লা গন্তা ই সি হি নিয়াং বং সে ই জিরে কাইতা পাতা
1: ই সি আর উন জিরা ল আর নি সি দা গালি
0: গালি
1: গন্তা ই সি আপরং বং সি পাতাং দিতি মি পি গালাম ল লাগে প্রাপিক ল মেশিন না তেং ল পুদাম পুলো তাং তে তাংতে আদুনথু নিলিনা লি ফানা কারজু থু গংতো পাংকে লা মহে জং নাংলি লুনজের গে তকে ঘন্টাই সি আপোর সেন ছতিক পুল হেদি কুপিনি আদিচি অ সো সেতে তা হায় আদু আহুর পেন কে ঘন্টাই নি থম তা তো তা হায় লাল লাসি কুপিনি আদিচি মতে আ টেকনিক দোমা কোসন সি লুন আলাম থে মতে লিরিক্স হেদি কে তক নাং জিমা পু নালি এ চিনি আতেং পেন নাং থানিক থা
0: লুন পুনর হিরজের পুনর কারবি আতুমলং ইসি আজির পুদো লুরি হয়দয় তাম্পে সেংলং মারাং এটলেট থ ইগলিক থ লসন কার বিয়ে তুম আজির ইসিদ লসো জির পেন পাচে তনম সি লুন জির আপেন হির জির প্রাং তুম বাঙ্গে লসন সে টক এং সা হির জির বাঙ্গে নন ওবি নি তুম হর আন বাঙ্গে ফ্রি ভার্স উপু ইংলিশ পেন দো আজির দাম দে হির জির সে কেউ সামে লুন জির লং বাঙ্গে সঙ্গে চেলন লি ফ্রি ভার্স বাঙ্গে দাও বাঙ্গে আজির দাম বেক নং জি সে লবং সো জির আটেন সি নেলি লুন জির সামে টক ল যং সি ইং কুং ইসি লা কিরু আপার্ট যং সি লোরি আজির লোরি পুতে নসম ভাংজি কিজুর ভাংজি পুতে নেক্সট অনলাইন তা দুজি পুসামে লুটি পুসামে কিমি পুসামে আই আই লগল ভাং পো লোরি পোলতে সেংলং পুতে ও এনজি লগল কিজুর লং আনকে ভাই অসম সে কিরু লং যং সি নে সেংলং আজির সি এন পোন পোলতে লাগে সেংলং দো ভেট পো
1: লাগে হিয়ার জিরো বাংলা
0: মা কালে লুন জিরো লং
1: লুন জিরো লং
0: অঙ্কে টেঞ্জা ওয়াইস দাম থলু পুতে লাবংকে লারপনি তাচ যেমন সে সিএস টেঞ্জা লম বঙ্গে লোরি এন কই সিএস টেঞ্জা বঙ্গে দাম পে তাচ আসম সে নিলি গেট তকে অ
1: নন আন জির কো আন তক তাং লনালি লুন জির
0: চেলা খা দাম এট পুগে আবেলা সেটামে জির ফারো কে সুসেলো কে তক তাং আন কে লাপেন কে ক্লাইতা নন জিরিং কয় থংকে আবদুলা
1: কে ক্লাং জি
0: অ কে ক্লাইতা কে তক তাং লবঙ্কে সামে লা জির ফারুই সিয়াং বং পেন জির টকনের ক্যাপ মেলোমান বাঙ্গে লাভ সং মধ্যে রোমান্টিক সং সাইডে পু জির কয় বাগে লা খায়া লুন জির তহ মানে টকলাং হেন তহ মানে সোসাইটি হামফাং ফানা লুন জির হল সন্দ পার্টা কমানে

0: Hai, tum te bohet asamis tum along an kusami tum ge halo bang so industry bang gel tum an dang de lang the de lang la pen da gel an ke plang pik pik a corporates da ho na ne la sona producer avela wa fi same kar bi alam lun ta pachan nang pang chu pa nang pang da pa par ju nang pul bang suma tha pen producer dum che pa duk si la ha ya la mar jan rat phan pa klang lo ning a rong lo la son kar bi tum da la so hin ta ken kam che jordun thek bang ke আসি লান কেথে পিক কাংডাং পিক ইন্ডাস্ট্রি কালি দেলাং পসি কে টক বাং ফান্তা লান আসুরি নং পিপ বা লান আ ল্যাক নং পি দেট পো বা গালা কিছু পারজান হন্দা লান নং পিপ পুকে নে আবে দেত হাই আবে দেত হাই সিতামে কে টক কে থেক বদেল বাং সো ক্রিয়েটিভ ট্যালেন্ট পো তুম হান বাং গে লা তুম তানা চি পিল হে লা পেন নেলি বাং গে নন মা কে লা পুজং বে রবে মানে ফান লান নং পি নট lan pipede tokte lap son bang yawe amasi to ningang ningreng mireng no ningang sampen pu la son da do ajak tum ke suri phono pide lap son da do la son no jo
1: ahut pen long le det lap son da do
0: long le det pu an bang yawe long le det pu an bang ke seta long chong la son ke do
1: la long le det pu nakar ju bang ke lap son da do mati non ma long ke monang pi po ni ni thomai ho
0: kala kala kala
1: ing hong bom po ani ni thom nang le era phida long le
0: long le a porlit bin
1: a porlit bin te ase nang le phanta bina kar ju ek la ben lunjur ke to atum ke la aning ki duga hot wa aning ka rong hot pasata mi atum lunjur pase mande ti ta du du po nang le da la busan do ek lo ma
0: hiljir ke to lunjir ke to along kalang lo par ju lam ke a hok lo la sonji pir thelong ke ke chithang ke ong এই ফার ব্যাং ইউনিভার্সেল থ্রুট বলে পুদাম তো চ পিনাং হির বাঙাতুম লুন টক বাঙাতুম পের ঠে লং লাম সা পিনে আলং তোমা কায় লং পিনে আ নিংদুক ইট লাসান কে ফো পেন পো লাসি ও পেন পো তুম আ নিং আর লো পেন লাম থে নং পো বার পো সামে নিংদুক ইট তো হ অপশন বাঙ্গাবে নিলি বাঙ্গে মো পেন তা ইসিয়ে রিজন গেম পেন থান লো কার বিয়া তুম তা টক বাঙাবে দেট লো পোলোতে নিলে টক তে দেখো মাসি টক পো লাতাই সন লো পেন মুনি রাকাই মতি দি মেন তুনি গে নিং ওই না দলো নিং রং আ দলো
1: কি লাং নাম হস আমি কুপিনে থেক লও
0: থেক লও লতে
1: লাতা
0: বন্দা মে সনসি দাম্বো নিবাং গে নিং রং নিং কে ওয়াং বং বচিং বুই কুং সে
1: তাংতে তেরাং কে হাই মো পেন লুনজে রানা থুনার জুলল পেন হিরজে রানা থুবাং কে নাং লি কা তু কবে লাকে টক আনা হিরজে রং বং পেন কোলো সো হিরজে সিনাং লি নিং চিং সামনাই ল
0: নন আন জংসি লাখা দাম লবতে লালো লি নিং চে ডক হিরজে কে লালো নিয়ার থুনাং র রানি বিয়া সার লাং থতে
1: নাংলি লুঞ্জির হিরজির কে তকবে না কাপ্রেক কুপিনে আসাই কে ক্লেমবম দুই মা
0: কাপ্রেক আসাই কে ক্লেমবম গে জংসি কে রেং ওভার সাই ফান জংসি লাংদাম পুতে নীলগে ডাক কার্বি আংলং অটোনমাস কাউন্সিল আর্ট এন্ড কালচার ডিপার্টমেন্ট লংসি চংদা দুন বো কে রেং ওভার সাই কে
1: পিয়ার পুদং নাংলি ক্লেমিং বো
0: নীলি ডাক লা জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট সি ক্লেম দুন ইকবো
1: নাংলি ফান নাং চুরুইক পিগলো নাংলি মিথাং কে থেকে দুপেনা জক নাংলি মিথা ফাঁজামা থা চচ্ছে তামে রাধা তুম সামে নাং পাথেক দু না পু পেনা জগ নাংলি কে থেক আসন আন কামা থা সন আন সেতামে রাধা হং যাই লঙ্গে পাকলাং থেক আপন কিছু সি নাংলি ফানাং কার যুগাং তুং বাঙ্কে নন নাংলি লুঞ্জির হিরজির নাকি পেনা আন তক লি নাংলি সন্তাক থাক কমানিয়া তুম সেতামে আনিং কে হাং দু তাহাই দু তাহাই চটকালি দুবেক লোলাকে আসি হালা তুমা ফাঁ পুদাম নাং ওবে কি মি পুনাং হেঁদি হালা তুমা ফা নাংলি কুপিসি কে থান কাং তুং
0: নীলি কে থান তুমকে লালো জংসি হির জির টামে লুন জির টামে বা কাপ্রেক লাম জির সামে তুমো সো পুলে পুনন বা লাম হানচা লাম কান টক জি পুসামে বা আংকে টক টাঙা তুম কসন মা লাতা লাং থা লাপেন মেথাং তা লাং বং সন মে সে কসন সি কে পা মি পন থুই মা টক বম তুম ভালো লাবাংকে লাপেন টক জি পুন না নিঙ্গে হ্যাং তুম ভাল মাঙে লালো জয় কে গা লিডার পসি নিং ডিং নাংক নিং ডিং লাপেন চেপে দুপ নাংক লালো পোতে কেউ নে দেয় জি গে আলাম আবে সে কেচু নংরি কাংতুং গে লালো কার্বি আলাম আলুন সামে আন সুসে পেঠে হং যাই লং লিদু নাই চেপাতি দুন উনং জি পুলোতে নাং পার নাং পো টক নাং পো টকতে পুলোতে লাগে ইসি আং দেং আনসি দোবের পো আং সং আন লি লেন দেট পো আকু ইসি কেচু নংরি বাঙ্গে লালো লাহাই কার্বি আলাম গে টক আন আকিতা বা মুখা বাংতা নানুগে থেক মুচত চিনি মুচত আতুম আতুম বাঙ্গে কার্বি পেন টকতে পুস্তামে কনানে আসামিস আলাম পেন হিন্দি আলাম পেন তেমানঙ্গে হিন্দি পেন প্রফেসর নাঙে মানুম দাদ উলো আসামিজ প্রফেসর তুমি উলো ইংলিশ দু পিগলো সেলাই তুম নাম বারসি নন লাই কার বিপেন কে টক টাং আন না কিতাব মামুখা বা লামলার ক্লেম নাম পো বিপেন টক চাবো তে কার বিতুম সি চিনি চটপো তা হং তুমি চিনে দেখবো সপোজ সিনেলি চুনিংরি কে লালো আপ্রাং মানে চুনিংরি বে মেথাং দা বোর ইপন বম লো সা উন এলাং সে চেরাপ চে তু পেন কার বি তুম কে টক মুখা দেন চু তালো বং সো কাং চু কে নাং সো লাম গে বাং হং তুমি চিনে দেখলো আমার সেই তুমি কার বি আলাম আলাম মেয়ের বাংকে সিং দেন তো চলো কান মা গেলি দেন মিলিলি দেলো সেলা লামলার ক্লেম লোতে হাইতালি এটপো নিঙ্গি দিং এছে পাদুক পেন নিঙ্গি হ্যাং দো নাং জি লান চল
1: নিঙ্গি হ্যাং দো নাই লালো দাং দে চুনপো লালো নিলি কি পুরাম জিয়া বাংকে হাই কা দু কবে লাং দাম এ পেন জে থান দাম পুলো দাং তে নাং লিতা ইনো কারবি আউ বি গি মে দম হান কি ইনস্পিরেশন ল আদি বি মা নাং লি মে থা কে ফান কা চিং হন মেথা আলাম চিং হন পেনা জক লাই লুন পুনন লাম পুনন পেনা আনাংলি তকলো পছি নাংলি ফানসে তামি নিলি পেন জক জাক লা পেনা কাশনি ডিফু আহিন মেন সামি নাংলি ফান সুরি সুরি আকে রোপ জিরলো নাংলি লাপুসন কে থেক কে দুপন লাসি নাংলি ভু থাক সামি আর নাম হিরজুমি পাতু না পেন নিলি তুম নাঙ্গে চো ফা তেং পেন বিনি লাদাক আকাশবাণী ডিফু আসা হেমলং কেবাং পেন নাংলি আপর নাঙ্গে চিপিয়ে পট নাং চুরু ঠুলে থরলো তাকে বিনি ইলি তুম কচিং কিয়া বাংকে লাপো আনলি ইং টনি কগলো না লাপেন রেডিও কার জরা দোয়ান ফানসে তামি আকেরো পেচিরলো নাংলি তোমা পর গাছি বি পেন ইলি তুম বাং হিনি কচিং কিয়াং বং আলাম থেস তামি না কার্যুতনা পট

নানে জনাং লিটুম জেমস প্লান কিলো না লুন আর্জু লইতাংল লাকে আকাশ ওয়ানি দিফু আদুন্থু লরি উইলস কিলো না লুন আর্জু লোনাং আলুন কে উইন বেনিটস মাই উইংস

0: langselet pik lasi akengta ihi kahinui lahenlu nepai kapangreng achainong api migri sampri nang penni kidu hiluwing ta kaiki nang phansi ningdu inangko athi nang abiti pirthi kangtung e pirthi ingtingku sampri nang phan matuta nang tengniun e ada pen ha arnikang saman nang supirthi khonhon sumsi aningarongpru choklem chodam rengdok rengni nangle kedam luti pirthi kangting sing sanglang marat mareng api adimaklong kachiri angthor kachilu jengtoi jingni sampri nangta nalusini atur keronsi kela ke sangsang lobondi ta sampri komatsi nangmen angkir nangmen kang sampen nangtur ang tangki supi masap kaching barabi pinta nang abiti pirthi kangting tangka nangle nilong duluti nita matha joiche nangle duluti nita chiparu kamiche nangman nangpeng adi ajoini nita nirahi klarche lasi nangphan kaikita nangchiri lemdetwer nangja kong ajoini nangphan nangkachini ni abangave nangke maduwalongle dudun sita nangphan nangpona bangdu nangrim nangbia bangdu nangja kong ajoini si niphan kardom nangkachipia bangdu cho nang nilong abiti niphan munit nihok bangave nang majokalongle dudun sita mahang klarbong klarchen binong nangle ki utikang luti klangrim ingting sang diti lasitangka nang nilong kaiki duvertu chetere gri nahokta munit munor duan kaiki kihang tangka ni kimang kichi purlo newengkong ne kangjarji aphan ha angsong pen ha angsong bonta chiun ilang budhimi pen nunpu nikingkam pinianta jokun ilang mamsik kangnang pen suarludoan supirbiadang nihang penijang jokwanlu puchithan muvelang chesonglu chesong bomjilang angtheke kaikita thevin thevan runmi pen nangbarsi chijor dunlu kengkam kichengke rongberong thak aphi supirbi lengjam kachithan dunki joywan keklem abang kisungtan kejadi dunki komentu penluni lutang arweng chepangtang thekthi jangham রুনমিয়াসাই চেপাতাংসি কে বারবার হাওয়ারা সায়াফাম কো আনমা কেংকাম কেচিজরি কামাথা লান ইফিটা নাংজাং দুনফ্রাং লাহেনলু কাইকিটা কাচিপুরডুন ঠিকঠি লা এবেং কংতা তাবর ইসি চুনবমলু দোয়ান আসাই তরালুলে পাপ্রাং প্রেতে কুমারলো পাপ্রাং জিলাং লাসিপিনি ইতুম কাচিপুরলু এবেং কং চেপাং তাংসি ইংজারজি সিনিং হা আন আং সম্পেন্দা হা সিনিং লেকাই আন থাং ফেরি আবি পিন চাকলক চাকাপ আবি পিন পেন ইংজার লুনাং ইলি কেদুয়ান উথত কেরেং থুজি আমাংমুন নাংফান জাদিদাম লুতে সিন্তু পাপু চিংদারি কেলাংমি বিজু প্লিপ্লি ইংবাইসি কেয়ার ডাং আংতুর আলং মাংমুন কাপাকলিম কাংটিং নিংহাংহি কাঠে আংতা দুমিউ ই কেলাক জিন আসেংবি কাচং হং নাংফান থাং থাং থিরি আমিরিক বেন ক্লিম পিজু পিজু জাদি সিং সাংলং নিসিং বিয়াফাম কাবাই ইজি কুপি পেন লুনি থিরি জংমি আমিরিক বেন কারলে মেপলে নেসারটি আসেক ইক বেন কিলি ক্রং আরুই আলং আলং ইতুম বাংহিনী কাহিমান কে পুথত কেরিং থুজি আমাংমুন হাকু আলুলু কচিমাথাদাম রুবে জাং জীবন কাচং হং নাহক আন আসিনিং কাংটিং থিরপি মুনিত মনলি জাবের মাথা কোনালুনি পন্ডেট চং হং নাক রুয়েজাং লুতে পিনিকে আপর আসাপ চিপিডুনসি রুয়েলাং কাচিংলু নিং চেপারং চেপাং সামদুন দব জিলাংপু বন্তা রুয়ে ফান্তা নিং চিঠিনু তাংলু সুমসি আনিং আসন চেলার বই টিটিনকে লুটি পু পারাইলে রুয়েজাং সিতা লুটিহা পারাইকে জাং জিডেটা থেক আর্নিডিং ও আফি রং রূপ কাচি জুইদাম নি পাকলিম সোয়া হুট পেন কিঠি কিডিং আদিম রং রূপ তাননকে চেফারলু ওলু হাকু লংচরালাং কাচসক আদিমতা ননকে ক্রেং এটাংলু হিডিয়াজু চাইনং পেন হাইকে বাইতা ঠেকলং লেটাংলু পাঠুয়া ক্লামাজু ক্লিমসো মারাতুম কাপাঠু চেহাংজু আদিমতা ননকে বসু কারাদি দিদে ইংসামরি ইংসামদেম সাম্প্রিডাংসি ঠেকলং ডেংমেট আরুম চংবিলুনসি নি কাচিমাথাদাম হাকু কো আলু লুয়ালাম কার্ডম
1: লাপান পর্ণ লিতুম লামে না যাই মেঘ আংদে লং সেলফ কম্পোজ পোয়েম রিসাইটেশন মতে মেথাং কাবন্দা আহির জির কিহির মিনাং টিপি এহিন পেনা লিতুম আর্জুলং তাংলো লাকে

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দুপুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমে আসন মুংকে
1: কাপাচে থাঙমে আসন তে দুপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকে বেরটা কিথি কে চাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পুয় বেরটা হেম কি মি কিলুত আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লকা হোমরি দাম নাং জিকে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বাপ্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ওয়াং ইগনোই লাদাক আকাশবাণী দিফুয়া লং

নহে জংনাং নিতুম রামধেনু লামারজান পেনলুন আরজুল ইকটাংল আদুন্থু অগ্নি সাক্ষী লামারজান পেনলুন আরজুক্লুনে আলুন কিলুন বাং জুবিনগার লাপেন মৌসুমি চহরিয়া আলুনালাম থেকে তুমি হুন আমারে ততং তেলা বাং সলুন আরজুক সেনাং

0: lapon pornang litum asimis lamar janalo na jame kang denglong san sanalun arjulo itanglo lake akaswani difu
1: শ্রোতাবৃন্দ সতর্ক হোক, যদিহে ব্রেকিং নিউজ হয়ে পড়ব নিবিচারে তেন্তে পয়সা পঠিয়ার সময়ত নাম আর ধনের পরিমাণ সদায় দুবার পরীক্ষা করব।
2: আর বি আইয়ে কয় কারুবাক পেমেন্ট করার সময়ত অলপ সাবধান হব।

0: lake akashwani difu nangli tumjai mekar julong bom lake fm ben long pen megahertz pharoi sira ta bora sir kep la pen ke news on air app ta jai mek nangli tum arjulong ichi adun thu sika terang pi aningar lo alam the arjik sina
1: mene sika terang pi nili rong rong tharwe nili non da ke than je alam bangke bhanwi কেচুপাং রেং পেন কোসি লি সরু তুম এহেমা সরহান অসমার ফান কে রাব তা লং নীলি নন ডাক রং থারিয়াং বং বি পাং রেং নিকান ফ ইগলো নন নিকান শিলং চাবার হি নিলং আবি ইংকে চুজর ইগলো পুলোতে বি জন লং লিন ক্রেপ ফ পেনে লং ইক লিন ক্রেপ ফ লিন ক বি থে জাত হেডি আজালি লাশি নীলি লা অসমার ফান কে চারলি ফান আসাপ ও খরচ তামে বিদিশে রে হেহেম সরপঞ্চের আবদুন ইগলং ল যে সরলু তুমকে থে গাছন আনকে ক্লেম মাসন চিপাকলাং নাং প হেহেম তুমহান তাও ওসমার হানা কে চেরাবদুন পিনসো টানা ওয়ান পিবম লবয় ফিস দামে ইলি তা থে গাছন আনকে চেরাব ছিত দুটে মি এক্সেন পোপো নিলি কাদক আবি সরলু তুমহান তা ইনিং ক্লং প্যান বর ইডু নসনতে বলু থে গাছন আনকে আনবেলো নিলিলাম থেকে কার্ড
0: লাকে আকাশবাণী দিফু আদন্থু সরল আছে এং তাইমেক আং দেল ইন্টারভিউ অন ওয়েভিং এস এ সোর্স অফ ইনকাম ইন রুরেল এরিয়াতে কিফির কে থাক পেন হেমতুম ইসি কচপাং রিং ই আবার সাই আপুথা কার্বি সরল আংবং কিফির কে থাক কেথেক সের আবাং ফি সাংপি রুবলিন বেপি লাপেন হুটবাং হুনালি টেরন পেয়ংবং চুচুপুট আর্জিক জিনাং আফ্রাংসি রেডিও নাংকার জুজুন কিদো আনা তুমা ফান আনতা কারডম নাং পাজির ইগলো পিনি লাদাক স্টুডিও আলং কিফির কে থাক পেন হেমতুনি সি কচি পারেং ই আওয়ার সাই পুলাবাং সোয়ালাম থে আফু থাক কচিং কি কচি থানজি পুরা কার্বি সোয়ার লো আংবং কিফির কে থাক কেথেক সের আবাং ফি সাংপি রুবলিন বিপি আফানসি চোফা পন ইগলো নিলিতুম কচোফা টেং পেন আলং লিবাংসি নন স্টুডিও আর লুসিডুলো আফ্রাংসে নাংলি ফান

0: কশবানি ডিফু হেন প্যান কারডং পাজির ইগল
1: কারডং
0: তংটে এলি তুমা ফ্রাংসে এলাম থিলে জিঠানাম ইগলো না আফ্রাংসে নাংলি গোমেন্টু আহুত পেনসি পিরি কি থাক কি চেং লোলা প্যান কো মারালং সি নাংলি কি ফির কি থাক না থু কা চারলি দুন চেং লোলা বাং সোলাম থে নাংলি রেডিও নাংকার জুয়ারা তুমফান থানাম ইগজিমা
1: নীলিমেন কে রুবলিন বেপি নীলিনন্দ বমকে গীতাশ্রম ইজিচার রং থিস মাধব ইংতিয়ার নীলিকে এই কিফির কে থাকলক বাংকে চার্লি বাং নাং কি থান পু আজাদ আবাং কে কালি নীলিকে মিথাং সিপু নিংহাং ও নীল তুমনাথকে কর থেরাং থাকে বাং দু ও পথ হনা দি ঝুম দুন পো হনা ডিম ঝুম প চুপাং রুম প পুমার টুন প পুষি কিবুর থেরাং সে থেকচে নীলিকে নিংকান ক্যাপ আর তা লমলো নিংকান ক্যাপ আর তা লম পেন্সি আনগি কে চার্লি দুনলো নিনি তুম থেগে ও নিনি তুম লো পুনুয়া সুপি তুম হ্যাঁ আহেম চি দুন বাং বে সাই দেনন পুতা দু একলা এঙ্কে লুম বাং থেগে উল এঙ্কে আর দিবার চর পোলো তে ঝুমুন পো লন পেন লক সে চার্লি দুন ল থেক দুনলো কে থেক দুন পেন নিলি কর লেগে চার্লি দুন গালি এ হেরি কাচিবুর বাংসি ইনিং হ্যাংসি কাচিবুর বাংসি চার্লি পাপা এঙ্কে চার্লি ল আহি সি চোরান দুনলো পিনি আহি চোরান দুনল রত হেম পিনি পিনি পিনি আহি আমাং এঙ্কে লাসি থাক দুন বমলো পুষি থাক দুনলো এঙ্কে আকো ফি দাং তা আকো এসন থেকলো পমাসি পিনি গে থেসে আকো থাক দুন ফুলো পুষি থাক বম থাক বমলো আমাসি এঙ্কে কাচিবুর ঠেক দেব পেন আমাক এ নিপায় কর থেরাং দু প চার্লি পো পমা এমি থ্যাংসি রান হামলো রান হামলো পিকক বেং ট্রক নিবি নিগে রান বেং ট্রক এঙ্কে রানলো এঙ্কে এমি থ্যাংসে মাং তোরটা চার্লি আর জালু বাং নাং থানাং নি না হি না বাংকে বাং নাং থান থেপিন পেন বাং লং লাং দুন প পুষি তুর পন প পাচে লন পন পো আমাং কালার পিনি তা পুষি থাক দুন বমলো
0: মেপিক আলামলো নি নাংলি কে থানা মালাম থে তাংতে নাংলি থেরাং কে থাকে কপি পিয়া হন পান সে কে থাক ইলো কপি পিয়া হন সে কে এনলো
1: হাসুকোটা কে থাক বাঙ্গে থাইল্যান্ড সে কে চিরুং এ পর থাইল্যান্ড সি থাক দুন বমলো ন না ফি আন না বাঙ্কে নিলিগে নলা হন কি ক্লাংলো পেন বাঙ্গে হন কি সাই দেলু হন কি পে সে কে থাকে অং হন কি বাং নাং অর্ডার প কে জেঙা হন না বাং সে কে থাকে অং লু নিলি হন কি থাক তাং দেড় লো পোতে আকা ফ্রেক থাইল্যান্ড হন মাসলাই হন তা থাক পন বমলো সেলেং পুনয় সেলেং কি ডিং আপে কক পুনয় পুষি থাক পন বমলো
0: মো পেন নাংলি পুলো করা থেরাং তা থেক লাপেন কে কাচিবু রা থেরাং তা থেক পু মাতে থাক থাক পু তাং তে নাংলি ফানে কো ল আেরাং আবাং সি কে থাক কি জয়
1: কি জয় কে নিলি ফানে কর সি কে জয় লো কে রান কর থেরাং গে কে রান পুস্ত আমি এমি থাং আসন তিন তা চিরি পনিক লো হ্যাঁ এপিনি আঘন্টা পুনা উ বেগ আথেনিং পিনি পুষি তামি এমি থ্যাং সিচে সয় পমি থ্যাং পুচি বুনাই বন পুষি রান ল ইয়াদ ল ইংঠি গাছে ক্রয় গাছে কাং সক পিনি পুষামি আনুগা ফ্রেক ফান পিনি এলু কো গাছি বুড়া থেরাং পুষামি এ হারপি থিনিং থিলাং পং পিনি পুষামি চিরি এট পো হে হালাতা এ হালাকে চার্লি কে থেক তাং পলন নি পিনি আনসেট সুং আরে রে সন লো নীলি ফানা পা থেক লংকে থাক বাঙে কর থেরাং বাঙে চাঁদ কে চাঁদ চাঁদ লো লা এ ইফু পক সোসে থাং থে পুলোতে নীলি গে লা চিকলুই জন লংকে সেট থম আনগে উন ইগলো সেট থম আনি প্লেং
0: তাংতে আদনছুনি লিনার জুথু ইগলাং নাংলি গে থাক পি মাং এ কপি পি ইগলো নাংলি থানামিক জিমা
1: ও নীলি গে থাক পে গে না হন কি পে লং তা সেলেং মাং সে নাং তৈ গে অং সেলেং মাং বাং নাং গে তৈ আলিং সে নীলি গে থাক ইং নাং কক লোমাটি এঙ্কে সেলেং মাং থাক পো এঙ্কে নন ধুকে জামলিয়া থন পার দো নাং জি বু পার দো নাং জি সামে নীলি পুষি সন সেপি বমলো সেলেং মাং পুষি তামে বা আসি কাপ্রেক কাপ্রেক মাং তা দুই উলো বাং আপে সি গে থাকে একটা দে লো পট বাং লাসন মাং লে নন ধুগে নাং তোর পি নই দে বলো তে নিলি বাং তোর পি প হিজাপ মাং বানা তুম আহুদত হিজাব মাং তোর পিপ সেলেং মাং আহুত পতে সেলেং মাং লাপুসি তোরিক বমলো নিলি বাঙে
0: তংতে নংলি কি থাক আপি মাং কে কলো বাং সি মুনি রা তুম আনিং কে ডক নাই লো লা পেন কে এ কাছে থাং নাই লো কলো মাং বাং লো
1: কি ও নাই বাং কে হিজাব মাং হিজাব মাং বেন সেলেং মাং লাসি কে ও নাই নো নিলি থাক বমে
0: ও তংতে নংলি কি থাক আপি কে মুনি রা তুম লং কো আনলি লো
1: নীলি কে থাক পে বাং কে লি কে পিনা আনলি কে লি ইলো ও নীলি থাক তা থাক পিক তং দে লো মাতি থাক তা থাক বিক লো দু পিক লো নিং কান ই সিয়ে লং সি থেরাং হি নি কে থম এ তং পং কে লা আন পি লু পো তে থেরাং হি হুম হুম লং সি সেট ফো সেট ট্রক কে দুই কক মাতি আমা সিং কে লাহাই গে আনু তিন বাং না অর্ডার পো বানাং চিং থুম রে পো হেদি বুসি দামি দাম বমলো
0: তাংতে নাংলি গে নিংকান কো আন বাগদল থেরাং কে থাকে
1: নিংকান কো আন তে নিলি গে হা বিহেক পেন পতে দুই উলো নন্দাক ইহেম নাংচি দুন দেত পেন তা নিলি গে নিংকান ক্রিহিনি নিংকান ক্রি গে থম বাগদল বিহেক পেন নিলি গে থেরাং কে থাক পেন লক্সি গে চংদা দেখলো পট নিলি বাই কি চার্লি আর লাইন বাঙাবি চার্লি দুন থেক থে দেখলো স্তামি নীলি মুটুম হাঙ্গে লাপেন লক্সি পাচার লিল নীলি মুটুম ফান ভাই নি নীলি পেন কি বি বাঙে থম দুলাং স্তামি ভাই নি বাং আন বেটকে পাচার লি স্তামি লাতুম ফা মিট্রিক পাতক দেত আনকে নীলি কে আসি গে ফ্রেক ক্লেম ক্লেলো পে কে থাক পেন লক্সি চুপালার পো এ পেনি বাবু হি নাং জি কলম নাং জি কিতাব নাং জি পুসি তামে আপি রিনাইং স্তামে দেখ মেসি চি থাক এক বমলো নিলিকে হা সুহদা বাংকে আকো নন লে থট পুসি তামে লাপু নন লে থট পুসি তামে হে মা মুনি দা লং স্তামে নিলি লাপেন লক্সি গাছে রাব দুন গাছে রাব দুন গাছে তো দুন স্কুল আর ফি নন এ সোমার আকে থে বাংকে নিংকান ক্রিত রক সিলুত বমলো এঙ্গে নন গা পড়হে তা ক্লাস ইলেভেন সি পড়হে বমলো নিশম মারা ফানসামে লা হাই পেন লক্সিকে জগনলো আকো নিলি দাম নাংনে এরিকে জ্বর বাংকে দাম নাংনে বাং বাং বম বাং নাং চিনি বম পো বাং প্লাং মুচ দুমুচ তুমতা নাং সিম মে সেন পুপ নিলি না হক দাম নাংনে দাম দে পিন পেনসি বাং সি বাং জি বাং পো ও নন্ধু লা আনা সেট নাং জি দে সামে নিলি ফানাং পুকাং পো এঙ্কে আমাং আকালার লাসন আমাং লাসন পু নাং নাং চি থন লাপ লা নিলি গে কি থাক লক লো কি থাক লক লো পু থাক পো কে কু নিলি পুসামে চুপু দুন পো নন্ধু এ দরকার চেত নাংরা বিগি মা পু পো ও চক পু পো পুসি কি থাক নাম তা ওয়ান বম লো
0: মিসেন লো নাংলি কি থান নাম লাং থিত তংতে নিলি পুথর নাঙার জুথু ইগলাং নাংলি কে পি হন কে তাপে নাং আন থাকলো পুলাসি লা স হন কে পি কে থাক আ হন আবাং কে নাংলি মে না মাতং আ হন কে জেং মা মাতে হি থি আলং আ হন সে কে নাম ইগল
1: এই মে না জেং এ নিলি কে জেং আ পর সে লং হন এ
0: ও
1: দে দা মা সিং কে বাং হালা নাং থাক পি থা পু নাং কা অর্ডার আ তুম সে আ হন সে ওয়ান পো বাং না না নে পা জেং দাম পো ওয়ান পো এঙ্কে নিলি বাই কি থাক চলো এঙ্কে জেং হন সাই দে সে নিলি কি থাক লং নিলি মে থাং বাং এ জেং গে পরাবি কি থেক তা থেক জি এত থেক কে জেং তা স্তামি এ নিলি আ পর জি এনুন এ মাসি বাং সন নাং থেক লং পো নাং অর্ডার পো এঙ্কে কি জেং হন নাং থাক পি থা পো নাং চি থন পো মাসি না পুসি থাক পি বম ইয়ালো
0: তাংতে ই পাক আ পি লং নাং লি কি থাক কে নিকো আন বা আ পর এন লো
1: ই পাক আপি কক লো বা ইসের দলং নিলি থাকে নিকেপ আং বং কে তাং নাং পো এংকে চিকলু এ জন কে নিথং কেপ রাই সি সি দুইগ মাতি এংকে লাদাক সে থম আপি প্লিং নাং পো নিলি বা আকি মাং বাং লা সন লো কি মাং দু না বাং কে পুসি থাক বম লো
0: মে পিক আলাম লো নি নাং লি কে থানা মালাম থে তাংতে নাং লি কে পিকক দেত তং কে থাক মা মাতে পিকক পেনা কা প্রেক পিনে কে থাক লা পুসন দান দো মা
1: ও কাপড়ে কেলা ইয়া ঝাঁকা তুমিকে আসল বাং থাক নাং কক থাক থা পুপ থাক আসল দা থাক ও নিলিকে আসল দা থাক ও আপি কক দা থাক ও আসেট আয়ালো লাসন সিকে অং পিহন কি গে থাক নাংকে

0: Krek nilia men na bang tu tegu e. Sami halai bang ke ki thak tu ong opo ne pene. Ai son he ki prap si ke ong lo. Ngi bang ke. Ki prap si ke ong. Ke chobo I tu ong opo ne pene.
1: Tang te nang lipi ki jora dora dama bang ke ko puson si ka pachi prek lo.
0: Nilila ki jora ka pachi prek bang ke. Nilike la jat pli bak ahon akalar pipon pulote. La bangge nilige nonson pihon kilo bangge nilige surinar kep anta longiglo engkela ai akalar jong sik nang komchet ajab jong sik nang komchet lo pulote la bangmente nili suri trok talong lo aku ijat vet pulote nili suri phosen bo iset alo la selengamang along stami ki pardon lai ta dui kok lang pamati di Hiri jamliya thon pini bangke sungik oh nili ga son si pusita hai sungik oh amasila bang hello ador ki su nai lu nili hin pen ke chujor chupalar bom bangke handak jamliya thon ke maduta chini lo akalar ta arong along stame kalar hini ge thom si ke pang tokik mati di inke hala bo along ba alek aniyom bo nai pusita me lek Asal nak kalar hini ke thom sikit big na lahai bangke nili. Iset along pinita long iklu. Suri kris si anta long lo. La bangke. Halang ke kalar hini along bangke. Aku nang suntu cet peh. Aku lata jam liat thon pulote aku lata lason si nili cethanun bo. Laso amang pulote laki sung cet lasi. Unmaun ema pusi nili cipudun-dun po. Ama si bang aning dokha katum pini pulote adora dam pudam de po po. Ot noy. Enang sonsi pinoy po po nili sonsi po. La pusi palar bom lo.
1: Mepik lo nang li githana malam te tangte adun tuni linar jutu iklang. Tangte nang li piri githak ben noni prangge vang jiar niya pa nang li aki mangge te dung do ma.
0: Du. Nili ake mang bangke nono bangke la son si nili ake mang unjine un ene sta nili chini nilang sta mi ining ke hang kithe dunga bang azir ding ulo nili ake mangke nili nono bangke nili nuve kalilo inud bhai ni chukhang si ahem sta mi nili chipathe chaji ba athirang sta mi hum thom hum pli chi biji pusi nili nono ake mang ke mang bom sami chundun ji ne chundun de ne la sila pusi monthik bom lo na ba la bang thom bang pli alo so so maraton phanjong si chehang thek lo prote nilita la kula dalong ka chu pothai ji a phan la hai phan se ake mang hai ke mang dun lo no nili bae ning ma tha ke monthi dun na bang ke akula ta bang ching pui po nge la pusi kula dalong ta chu bi pon bom po bang nan nan ni pen nang order hello wing wing pen ke bang atum phan sami ko sons ke pador dun thek ji ma sons ke pachok dun thek ji ma pu ka mun thi si no no bang ke ak mang ge du se ta ki playing un ji ne playing un ini bang chini ela no nak pu ke inu vet ama se pador dun un edet ti ti la bang nang order du o pinip sami inu vet ke thake un tong te mati
1: kalang lo
0: ama se ning bangai kar kar dun etitilo eja kong ka bicholo kamun thige ajir ding piglo ning e chuhang dun ke
1: tangte nang li pi ri ke thak pen ta isi the dunga war sai do pu nang li hin pen pudam ikjima nang li radio kar jua tum phan thanam ikjima
0: nili ke pi ri ke thak bang ke nili hin pen bang ke ale do pik se nili ke se theklong আদলে দোপি কাছে থেকলং পুনিলি কাছে পুডাম কে নিলি কে আসি কে ফ্রেকে সিনি দুন্দে দেল লা পের ঠাক আহিন লক্সি কি ক্লেম তা কি ক্লেম ইগলো পো হা বিহেক পেন পুনই তা হা হেম ই পি পো কেং রি কাছে দো পেন তা আমা সে নিলি মুটু ভাং কে পাচার লি আং তন সামি লা হাই পেন লক্সি কে পাপোর হেলো আও সোমার বাং আহক না মেট্রিক বাং পাস ভাং ওয়ে পুস্তামি এ itrigang deng anke dunren ti lo matidi la an same nili bangela kithak pir pen lok pir thak den lok lo ako non adun thub same nilip same hem nang chi dun lo ayad lo inke dak lit

লাকে আকাশবাণী দিফু জাইমেকে ব্যাং লাকে এফ এম বেন অলং ফারু সি রক বড় সিরকে মেঘাহার্স লাপে নাং লিটুম লা বাংস জাইমেক নিউজ অন এয়ার এফ অলং পেন্দা আর জুলং ইচি সুডিও ঘুরি নন আর্নি গ্যাংসাম পরফাই থমরা মিনিট প্লিকে প্রফপ লিং থাংল লাসিনো নাং লিটুম দেলহি পেন কেপাচেতা কার্বিয়া জাইমেক আর জুলং ইকপো

আরন্ত আলোনালাম ছে চিপু ঠেকঠে গেলুন মঙ্গল রং পিলা প্যান্তে বাড়ি রং ফারপি আর জুইক সেনা।

বিকে মোহন ঠাকুরিয়া লাপেনজানাতি বড়ো অতুম কিলুন বড়ো লুনলিরমি আর জুদেত ফেনন আদমথু লাংলি তুম পেনলি থত কিলুন আলুন আর জুইথুসনে আলুন আলাম থেকে রোজে রোজে

রোজে রোজে পু বড়োলুনলির মি বিকে মোহন ঠাকুরিয়া লাপেন জানাতি বড়ো তুমকিলুন আলুন আর্জু দেট পেন নদুন ঠু পুথর আর্জু ইঠু সিনাং আলাংলি তুম পেনলে ধত কিলুন আলুন আলুন আলাম থেকে অন নাই ততাং তে নন ইলি তুম লাবাংস আলুন আর্জু ইকসিনা।

0: lake akashwani difu non adon thu ajay mek angding along rong rong ajay mek pair week thulna han katiki aputhak longsing timung alang lipen chi huchipur alamjer arjuik ponsena hudbang lake dohomi ingleng pi
1: কারচে ফুথেক চিহুচিপুত পঞ্জিয়া ফানসি কবর ই লবং সোলাম থে ফুথেক চিংকি চিথান জে পুসি নিলিতুম সার লং সিং তেরাঙ্গা ফানসি চোফাইগলো আলাং লিনন স্টুডিও আরলো মাইক্রোফোন আথেং নো নাই নিতাংলো আফ্রাং সি নাং লিফান সুরি সুরি কার্ডম নাং পাচির ইগলো
2: কার্ডম
1: তাং দে ই নাং লিকোমেন টু পেনসি হান কি এ কপাং চেং লো লাপেন কুপি পিয়া হানসি কে এ লো নাং লি থান ইক জিমা
2: নিলি পিনেং কনা নিং কান ফ্লি আন লো কি কারচে লসন নিক্রেং হুত মারি খাহুত কপ্রে কপ্রে কি কারচে সন দু হনন মারলা নিক্রেং আপর কতি কি লসো আহান বংকে নন কঙ্করয় সি ক্ল্যাম্পন লাপেন ফিরুয়েথি লাপেন গায়র লহাই লাপেন লা থেংবন কিদিং বজার বাঙ্গে অর্জর লহাই কিতি পুথা কন্দা নিদি ক্ল্যাম্পন লাপেন কাপ্রে একটা দুই দৌলা হ্যাঁ তা থান এডন এলু হ্যাঁ তা লাসি লা কাঙ্করয় নন কো কি থান কে চেং পঞ্জি
1: তাংতে কঙ্করয় কে এ কে সন পেন ল রং বাবাং ইগজি কে
2: নিলি কাঙ্করয় কে এ এবং কে লা সন ল হাই বাই পো মাঙ্কা হিলি হুত পিনানান ফুদি সিসি বাক পারনুক পোহা ইংরূপ সিসি বাক পাথে পোলাদাক মুথম মামুফ্লি লসন এ পাক বংশি নিলি চাইন হি সিদামে কে হার পি পে পিন পানি নিলিতুম নিলি মেথাং পানি বনাইল হে অর্গেনিক্স কি লাগে কি লং জি বংকে নিলি আসাম এগ্রিকালচার ডিপার্টমেন্ট পলং সে আপি কেট এন নাম্প মতি হাডাক দি পয় সি পোহাই নি বুস্তামে লুম লং হাং দাম পাস অর্গেনিক্স হওয়াইসন সে বাং আুক নামল দুন পলসে চাইন হি এদাং বা আক্রেং পানসে তুমপ পাতি প আনসে সাইন হি লং পেন পা চাম্প দি ভেদ জুক্রে ফ্রি ফেন ক্রেং লুপলু তেল দুঃখ সে ডাক আহলি তিন লংটাই প আনসে আর রং বাং পং বাং প আর চক মাগে থনজি আক্রাপ মাগে থনজি সন্নি দো লেন কাঙ্করয়তা আকি দিং দো আপেন আকি থি দো ইসে কাঙ্করয় এবং কে নিক্রেং কাঙ্করয়তা ই পো পেন পু আসন হে ই ফুটম ফুটফ্লি পাচিহে লু পোল আসন কি এবং কে লাগে আক্রাপ থন জব ক্রোট লং লি কিজি রং কে লাগে পেন আন আরং ডিং প্লু তং লা সাত দাগ বং কে সকপুন সে হিজিক বো মাটি দি লাসে লাগে সকপুন আঠাক সে পো লাগে জির পোল আদাগ লং লি আঠাক মাসে আঠে লং পোল বং কি আঠেদা বং লং বং লাং জি লা বং কে লাপেন হালা
1: আক্রাপে থন থে বং লু
2: আক্রাপ কে থন থে বং লু লাপেন আক্রাপ কে থন দুম বাংকে লাকা ইংরূপ সি পিনেন আন্ত দুঃখ লাতুম গে কি দিং পেনসি লাং টালাতা আহুত ডাক পেন হপ্তাহ রুই বাক পেন বতাই সি পিদুন ফ্রুই ফ্রুই নাম পোহায় কেলা সন জোলা সি কান করো

0: kijoi michora budilo asanse nonge klanglo
1: Tang ti han tharbo ki ege arnuk o nei ma.
0: arno unang ni han tharbo ki itala son la nc trok hai la daksi organic sa dwa chai nong hi la hai people lang people ala kankoroi pente la tumang se lang chu che thai ki chu mang ke la tumang ke lang ko an magi pi un la pan la thi ding polo pan la thi ge ong polo son horn pena la pendwai mang ta ke ap tala tumang ap nang chat la pen la tum ke athi ta duge du po sita adin mang do ile tum ge la jo in ko yan lo rong do ki kri lo tum ge mala so dak se athi bang ong re po jal rong long mani la gela son hela ta la abagan long pen hadi la so har musta me la lu sain ko ilo sakrip ho lu sak ke alena len ji mati si nang me pisen la pen mi thang jot no dun lot lu tang te la ge ani si si se la tunga thi do por idang lin grip ho ma lin kriner kep ahut pen bad de ta dola tum ki na pan ana horm dola mang
1: aklim karchi hut ke la long lia long tong amu ki bi poma mate along ka prek pa cham ben tong bor ve tong ame ka pa wang ji ma
0: kali lu dak long lia long na sa hi lig long se mu thom thom amu pli pli la son ha ni pa che hi lu po ngela sa hi lig si ve long se dak do puan ke la dak se la tum rong pli lote rong thom bag bang e dupo e rong le thilot sit ha la sona jalo la tum gela se khaida khaida bu ding da bu sar da sar u la tum ke la chiklo jon kri hi ni busta me la tum han ke jor la ji pulo te di la jor bom lo pulo te ko hili ke prek hudun thu ta me adunga dung e dun thu pulo te lage kai ke ta lig long wear pulo sa krap long ke
1: pakam dun thu bom mi
0: pakam dun thu bom
1: tante la amu gongkoroi phan sonsi angki anket pen ga pakak je phan asona sona duwai ki ap asonsi non la hantharbu ki dinga phanta duwai ap nang lu ma
0: ap nang lu la ta ang phar phan ke la bitu la pen la ka pre ke pre kitching tum ha di la tum phi ing po athi ke ke ati ma mu ave ati la po jar la na si so duwai bang ke la ki matru har po phan ga li la ki jingpang ni mun e pen ka pakat la dak la so rong pa bon long le phan chol sa record bank ke lage
1: ante amu gong ko roya son si han thar bu ta ar bu ta chumi a thi da chumi le bu son bu
0: o chuke chumi si ta la sa han thar bu bang ke la kar bi tu ki e han thar wa son an ke ve lage la tu ke pine bidas pen ke wang har mu pina ma ti ni sa han thar bu ke ding bang ke la tu ke ar bu ing tang ham bon sta ja hak tum chu he kang moi pis ta me la hai chu thek dun lo তার লাগে পান চুমিরে রেবন আর ও ব্যাংকে থে ব্যাংকুতে লাগে চুমি সেন হ্যাঁ আর ডি দা ডু
1: মি পিক আলাম ল নাংলি থানালাম তা রেডিও নাকার যুদন রাদা তুমতা আলি নাং লং দুন পুবুসি নিংথেলো লাসি পুথত নীলি নাংলি ফা নাংকার যুথু জিয়ালাম লাগে ফুরুয়া থে কারচে লাসি ফুরুয়া থে কারচে কে আফুলং কে থে পেন্তং কারচে ইজিমা মাতে আফুলং আসু পেন্তং কারচে ইজি
0: ফিরুয়া থেকে গেলাসন হাদি আসাব সু কে কিসুম চেত লপেন ফির থেকে এবং কিছু পাদুক চেত নাই লাম ফির থেকে কে লংলিং হান দেত তাহেন লংলি সংটি দেত তাহেন এমনি কেলা লাংকুং লংলে হাদি লসন লংলে সে সংটি পেন লংলে চিং ওই সাই ইউ সে বাই পো কে বাই আসাম পং চেত নাম পো হ্যাঁ সামফ্লি সাম ফ বাক বাই নাম পো আসি আংকে আমু বজার পেন ওয়ান পোলা আথে হ্যাঁ আপুম সো আবুস্তা দুমাতি লাসে ওয়ান পো সব বুস্তা পেন খুলি পো লাতুম ফানকে কি এ জিতা এ এ ফ্রাংস তামে হলা লংলে লং আহি লিখুত হে আকু সিতামে লাতুম ফানলা দোয়াই পিনাই এলা ইংকিয়া দোয়াই লংলে আর লো হাডি মিসোকে এর চোদ্দারে টি ফুরে থে ফানকে লাসে লা ফুরা ডান রাহ পিনে নেল হাই হাই কাপড়ে কাপড়ে কা দোয়াই দোলা ইংকি পাচি ফান লাসে বাই টাংডার লোপ লোতেলা দোয়াই বার নাং পো আনপার কে কু পেঁচতামে লাঙয় পেঁচতামে ফুটনি নি পাচে হেলো নাং পো হ্যাঁ তাসে পাচে হেলো পেঁসে এ নাং পো কাছে হেলো আজাক বাংকে ফুটি সিসি পো আর পান বাংকে ফুটনি লসন সে এ পো মতি দি লা এদের লোপ লোতাং তে এনকে আলেন আলেন পেন বাং আর রং বাং পো তাসো আর রং গে বাং হুর বাংকে আলা বাং তুমকে দোয়াই সে পিপো হে কাপা থে ফান স্টাইলি ইতি তোমাকে মিথাং জুং জুং উচু ফান বসে অর্গ্যানিক্স পেনাগল মতি দি লাস অর্গ্যানিক্স ফুলতে এবং পেনে দি থাকছে লা চাইনা হি পেন হলা অর্গ্যানিক্স দোয়াই নিম পলা চুকরে ফনিক্রে ফপেনতে হেন হিয়া ক্রেং পেন উলাই পল আছে আর দং কুং কুং কুং কুং কুং তাই পন

0: ke kampik lapen la ilen len long sta meni ligedam tang klem tang lo mati di ilen len long ta khangra si si do hem chewan ese selo la ilen long ta pan andu klem pa mite lagi
1: la ke ki e ga parnu ko an ma la an sia pholong ge do ma ma de la pu or e pin ta pholong do ma
0: parnu ko na ni la tum ta la pinangan he en citrox senior cap long le yang on ru ma til hai ba yang on la an ta mi order pen batai si hini bag lang pilot he kan ma organic ki pi nu batai hini pi dat pote pholong nang the dun bompo pen hala bang bazar phuru e the pen te la itum phuru e the bang ke black chat pe itum ga organics la mati hala tu am phuru ge internonari la pen la eli tum ke cho e phuru bang ke ing tang het dog yok do mati hala tum pot ke hu je thar phlung ma pi ne la ge bang dai ta ho urea ta ho potas ki pi bose hala ge theral hai la se la son bang ke eli tum dim bang ke un an urea dai potas pe chpa yo gi phan se organics se কেচ বনাই কেনাং সরলমতি তো অর্গানিক সদওয়াই বংস ইউজ নং পো পয়ারল হে
1: তাংতে পুরোয়া থেকে বাবা জো উনমা
0: বাপ মানে লাগে নন পুনিং ক্রেং পর কে লাগে বাই টাং লো প্রতে বাপা ভেলো লাগে কে অর হুত পুয়ারে ফুতসে অর পন দত পো বাপ কে নিং ক্রেং গে বদেন মতি সি লাসো সি রং রং নি বাপ তাও মে বুং পন ফ্রুই পো
1: লাই ফয় কি এ পেন বতাই কো আনো কে অর নং বুকে
0: বতাই সিলে অরন দা মে লাগে la or efrang la organic spinang po or free or that pen nini ban filang pidun philote an parge nang thedun wur wur po parge mola ki phur nai mang ke lage chikleon thom plain place or tamil la tungla pang pharlote
1: tang te ki ek pang ching dun ke ning kreng ke ching
0: ning kreng ke ching ban se e dun po la bang chua chiklo ban ta mel no na chiklo ban ta mel ajhag dim bang ke dingwalo he athe ajhag dim bang ke la son la jhak lang ka phiri lang lum pilote ti mati এলা সনসে নন পুচেং নন রং তিলো দকে
1: পুতে ফ্রে আছে ক্লু গলিতে ফাইকুনি আছে ক্লু পেনে পাংচেং মিল
0: পাংচেং মিল
1: নাং লিলাস ফুরুয়া থে কে এ ই হর লং পেন লিন কোন আনসি কি লং ল
0: লি আলেন কি ডিং লিং ল লাসি লং লে ইয়ং সি সাং টি লং লে মা পি নে ল সন লং লে দো দো মতি দি আল ডি মেন আ ডি আ দোরা লিং ল আ লং মেন লং আলেন ডিং ও দোরা তদু ল সন ল হে লাসি কি কম নাই লসন থারলন সি মা থারলন হিনি পেন সিস্টেম হে লকি ফুরুই থে নাম মেপিসেন মালা এলি কি ক্লেম কাছি পদু অর্গানিক্স পি পান মে পুলত হেলি লা এলেন টা চে পনন এ এ সে অং আ বাং বেন বাং এলেন গে আর ডিক লুই হর্ম পেনাগ মতি পেন লা সো হর্ম মং কি লসন লা মে থাং অর্গানিক্স পুলত হে বাজার টা এলি তুম চ জো রং নি লকি ডাক আর লাইং থে তুম ফান পেন লিং ই মানে ইএম তো মানে সনার লঙ্গে ডিরেক্টর টম্পিনেস তুমি অর্গানিক্স লো পুলতে হেলে সহর মুগে লাতুম সে রিয়াব দ্যাট পোল আতুম সে এন দ্যাট পোল কে
1: তাং দে নাং দি দুয়াই কি পিপে আফুরয়া থেকে হং তিরবা তাং আই তানি হিথি লং পন তাই তাং নিলা রং আমা লাপেন কি চিনজে থেকে তুম সি নাম পন দে
0: ও নাম পন দে
1: মি পিক আলাম লো নাং লি লাপুসন আলাম থে রিডিউ কার জোরা রাতুম ভানা পাচিনিয়ে পট পুথত নিলি নাং লি ফান আর জুইক থুলাং গাজর কে এ লাসি গাজর কে এ কপাং চেং নাজি কে কুসন ল
0: গাজর কে এ তলসন গাজর কে জাতনি দুল তুম তা কি এত দো এর সিব দো তুম তা গাজর কে ইয়ং সি আদাং থি ওজি প্লতে হেদি কে বাই বাং কে লাতুম কে আসাম অং অং মে অং লু লাপেন লাতুম কে পেন অর্গানিক্স তা পি ও তিং আই তা নে ইং কি ইং কে তা বেলে তুম কে থে লাতুম আ রং থা নেম সু উমতি লাপেন লাক্স হর্ম বাং কে হালা আকি এর তুমবাং পুলতে লা তুমকে ইংরুপ সিয়ান কি দিং দুজি লাপেন এট হো হা তুম পুলতে লকে থি হে খাগি লা তুমকে জাত নি দুল তুমদা কো আনমা লি লং লিগে পা টেপ উন ল লাং কে বি নিন লে পি না মেলে তুমতা জং সি আর ওয়ে দো সি মানে কান সনে পিয়ং নি হে আর ওয়ে ওয়ে পুলতে লগে বতাই সি হিনি গে স্প্রে গান বেন আপ লং সনতে বজার ল হে লাপেন লকে কজর কতি কি জি পুলতং তে লগে আচার কোম্পানি তুম পেন লিং করি রে পুলতে লগে কতি কি সিতা আদাং পি দাং পি নিলি আচিরি তা ক্লেম লমতি পেনাং আন জর ল জর ল জর নি আন কে রাত ফান কে জয় বাগ দেল সন হর্ম পেনা লগে নিলি ফান এগ্রিকালচার পেন সে আমু নাং পিল আমু সিতা মে এর সি পেজা সং পিল দক পেগেয়া চু মে পেগেয়া লসন সে আমু নাং পিল চয়র নে দেল ফি ব্যাং কে আচার কোম্পানি বেন্দা থাং লিং লবে কদ্দু কো বে মা চিংকি জে থা নবে মা নপো মাসি চিরি ফার বাগডো নে লিপু আর রং পাসার হাম লো নন ফিসে লহাই আবার সাই চিনি হে নিতুম ফানাং থান দা মেলে নিতুম পঞ্জিলে সি কিচো দে ফানলা সালাত কিচো পিনে ফান্ডে কা চিরি আদাং পি

0: যেমন এই ধন্ত নিলি লোসাং ক এন সু ক্লেম
1: নাহলি গাজর কি এ কে আপু আমু আর চে দেট পেন লাবাং সো আ ক্লিম টং আলংগা প্রে কি এদাম তো থুমা
0: হালি লগে আমুদা
1: মানে কার চে লং আমা টং আফু লং পাবাং পিন
0: পাকাপারি লোলাসন হেলা হানজাং তুমসন কিরিক হে পেনা তুমকে আমুদা ফে এ মামার মু তুম পেক লাসন ইয়া না গাজর আমকে কি চেংসি রি কপিয়া মুমা গে পারি লাং লাং লাং পয়ার না না সেলা শহর মুগে পিনে মলা গে নং হানজাং গে নং লাসন লো বার পন পুরে জালো লগে গে বার
1: তেরেক নাং নে পিন
0: তেরেক নে লো লগে নংসে মু বাপ দুপ তে বাপ পাং হাই না নুকিরাং সুপেন হে কাংলু মানবার এর নাম কাংলু মু কান মাগে বার উন কারলু দুন উন কান মাগে থেল লং লে পো পোর পারডন আন লো লগে লাসো হারম কে লা গায়র কে
1: তান্তি পুথত নিলিনা আর জুইক থুলাং চিরি সিয়ালং পেন গাজর লিনকন আনলং ইগল
0: গাজর কে অং ডুং সেদু থেলা তুঙ্গে আলিন মাঙে পাকলাং দুন দা প্রাং প্রোতে গাজর কে আর ডর রু ননসন আনসিয়ন পাকলাং দুন বা আখে লুপেন পাকলাং দেট পাকলাং দুন প্রোতে লিতু বাঙ্গে লাগে আর দর কম হেক লহে পথে হরমু মাঙে দো পেগ লাগে চিরি সি পেন লিন ভারো ট্রক ট্রক্সি আন গাজর ডোলা তুমকে আর ডি ডোপিক লাগে মূলা তেং লহে থে আর দর বাংসি কোম্পানি তুম পেন সার্ট কোম্পানি তো ম্যান লিং লি পুলো তেল তুম বাংকে দাং পি বাংকে পান সেলারে রে রং আর লো বাংকে
1: চাংতে নালি পেন কংকুরয় কারচে হানথারবো কি ডিং ফুরু এথে লাপেন গাজর কারচে আলাম আন্দাজে থানং ল নন আপাদু সি লাকে হিপি কারচে লাসি হিপি কারচে কে উপসনা লং লে লং সি কে মি
0: পি কারচে কে লকে হিপি এ যা দো ইংলং হিপি পুলো তেলকে ইংলং লমসি ল রে দা জোসি এ পন পো মাতি দি লাগে আদাং পি ক্লেমনি আথে আং সুদো মাতি লাসে এ পন যা ইয়া এন চলো আদাং পি গে দিলি তুমি ক্লেম ক্লেম লো চিরি সি হে তে ক্লেম পামে পলতে এলা বজার হে পি পেন তেলাসে আলে দো আথে লাগে কং নিলি তুম চিরি সি আন এলো মাতি চিরি সি আন এলো মালা কিল্লি গে বাংসে সুমু আং সুদো পুস্তা হে কাপ্রেক পেন আবার সাই পেন ক্লেম নাং পোহে
1: নানি তুম কার চে কেলা রঙা হিপি
0: রং হিপি দা ক্লেম লো লা পেন লা যং ঠুগার নো হিপি দা ক্লেম লো হ্যাঁ বজার হিপি পেনতে মাথারাম প্লোতে কার বে হিপি বংশা লি দু বজার হিপি কে লিন থং কে লিকে দিদি কেলা কার বে হিপি বংকে আচম সে গে জর এ চম পেন কে লা এ চম চম বর ক্রয় এলং কে লকে বয় সি বেদি মতি দি আসে থং কে পড়তে লাগে ইলিন সে ফারু সিরা ইংকয় মা ফারু সিগে দাম জুইল তুমি খেলা আংসু গিদ ফারমান লো হ্যাঁ প্রেকটে উলা পেন আলা যাং ঠুগার নুয়া হিপি বংটা হালা বংকে পুথে আথে দো লা তুম বংকে পেন কি এ নাইং কে পাচে হেলো নাই বাঙ্গে হ্যাঁ লাগে কং মই হিপি পেন লা তুম বাং আ সাবসু প্রেকচার লা
1: লাতা ক্লিম সি কি এ পবো
0: হ লা তুম বাংকে যাং ঠুগার নুয়া হিপি বাংকে আ ক্লিম সে লাতা পারি পো হ্যাঁ আর নার্সারি বনাই প হাই বাই পো পু আর পান ফুট ফ্লি নাং কক পোলা তুম বাংকে আথে আর ডাক দাম নাং কক এলা পুপুটা রোদ কক মাতি লাসন লোলাকে লাসো হন বাংকে এলা চিকলো ইয় নি প্রায় ফার পেন্টে পাং ফার ল পার কে লাতুম ফান বাংকে কাপটে দোয়াই তো পিনো লো লাতুমকে লাতুমকে লা প্রফেক পুনে পিনে দোয়াই দো ইংকে দোয়াই লাং ফার ফান লো লা প্রফেক পেন লাং পাং উই প আপ লাসন লো লাতুম বাংকে হিপি বাংকে পার কে বাংস হিপি হে লাতুমকে জং সে চিরি সি জং সে ইলি তুম চুকলাম থেক লো থে দি রুই পেন বাট্টাইহিনী আন জর লং লাতুম বাংকে আলিন দা দোপিক ডুয়ানো হিপি ব্যাংকে ই রুই পেন কন্টেল ফ্লি কন্টেল ফ আনং মান্ডে দিতি লসন লস হিপি ব্যাংকে
1: ইলিয়ান বেন কো আনলং মানে
0: ইলিন বেন কে নিলিতুম মেথাং চেয়র পুলোতে আপর পেন আপর কে ইং কয় ল পেন আবেদার আহুত পুলোতে ল বজার রং সে আবেদার আপর ল ডাক জং সে ক্লাং বং তে ফ্লি কে পান তা দাম হে লকে লসন হরম ন লকে
1: তাংতে হিপি কে এ ফয় কে এ পেন নিংকান কো আনচল
0: তুমকে লা বুঝাং ঠুগার নো হিপি বাংকে নিকান সি চর বেদ বেদ চর জিলে তুঙ্গে নিকান সি আর রং হ্যাঁ আর রং বান চর নি মনে
1: চর প পাঠি লট পমাতে বেলা সব দন পাচে ব্যাং থু
0: পাচে ব্যাং নো লো লা তুঙ্গে তে লা সো হিপি গে দি মনে গ বাংকে পিনে দের প আথে ব্যাং ব্রেক ডাক লখু হা পো নাং নিল সঞ্জল হা থেকে দো পো হ্যাঁ তা আথে ব্যাং ডিসকালার ডেট পো লা তুম বাংকে সে লাতুম ব্যাংকে কাং মই হিপি কা ভাজি হিপি ব্যাংকে লা কাং মই হিপি সনে কালি লো লা তুম
1: আকি মিসি কে এথু নাম পো
0: আকি মিসি এথু নাম পো
1: তান্তে কাং মই হিপি কে গো সন লাগে ই ফয় কি এ পেন দার জুকি ডিং চলং
0: চলং নিন কান হিন্দিন কে চলং হল আবুদন চর দুন তে আবুদন চে ব্যাং পো

0: বাড়লাবাং বারবারটাই পাথে পোহালাবাংকে তেলা গিল্লিকে বাং সে সাপসো আং সুগিদ পচল হে সেটা কাং সুগিদ ফারমান বাংলা চমবাং সা দর্শ উলো তীরকে লিগন এ পড় জি বারলা বাং বারবারকে না সন সেলাকা ভাইজি হি পি বাং নাং লিঙ্কার জি বাংলা ফুল সনল যে কা ভাইজে পি বাংকে নাং লি লিগ টাংলো প্লুটং তেলা বাংকে লাতুম ফানকে লিগ দারলো প্লু এরুই বাতাই হি নি লিগ দারলো প্লু তেলা তেঙ্গে বাপ দো না বিন আকলং পাপুর পার ওয়েক নাই লা তুমি কু অর ফ্রুই নাই আন এতে পাং ফার থু উ এ লাসন হর্ম পেনা
1: লু পিয়া পলা লাগে
0: নি লা তুম পিনেলু তে কুগ্রবতী লা কু পেন অরুন ফ্রুই বাতাই সে কো লাঙ্গা ওয়ান ফ্রুই লতে আ কো চেং ঢুলি পো আপা থে থে প্লি পো লাং ফার হর বাং প্রফেক আপ দুনাং পো আন পার গে নি থাম প্লে ফিতে আ কো কে লিক মা কে লিক লো কে চে আং সম থে পি ওয়ান সে নি কি লা কচু ক্লেম তুম পিনে চে পানিং ডিং ডে পলাম চল হে
1: লা এ ফয় কি এ পেন উমেন টু আর নি এফ সি আ থে কি লিগ লং লং হিপি কে
0: হিপি এ চিকলু ইয়ন নি রাই ফার আন পেন লতে আ ক্লিম হুত পেন কাপারি হুত পেন চিকলু ইয়ন থম আন কে নাঙ্কা কে ডেং লং কে চ জর লং লং লক স হর মু কে
1: লা পেন কে আ থে কি লিগ লং কে ই রুই পেন ফয় মা
0: ই রুই পেন বাতা হে নি লিগ লং মা আলা বিনে আ বেডার লিং ল আর রুই পেন বাতাই কে থম লিগ নাং কক লাদু
1: ই রুই পেন মি পিক গলাম ল নাং দি আলি কি দো আলাম সি রেডিও কার্যুয় রা তুম ফান থান পাছি নি লোলা পেন আলাম তুম জাদ আমি নানি লাম নাং ছো টেং দুন পেন নানি লং নাং চার লি দুনি ফান বর ইপো পো সিনিং থেল লা পেন কি নিলি নাংলি ফান আর জিক থু ল্যাং নাংলি কঙ্গরয় কে এ হানথার বো ফুরুয়া থে জ্বর হিপি লাহাই কে এ আলং নাংলি নাং মিথ্যাং ইনুভেট তঙ্গে ক্লেম নুমা মাতে নাংলি আনুট কাপড়ে কা ফান্তা লাদাখ সাই পন পন মা
0: নুভেট কে ইউন এ লাহে কারবার কে হে লাহে সাই ক্লেম কে হে আহুত পেন কে লা চিংখান চিংরে হুত কে কি নং কে অর আহুত লসন হুত বং কে হাজিরা চাহাং পন পো হে ইনি কে বাহিনী লহে মেথাং যুগালি পেন পেন লহে মসর পেন পেন লহে প্লাসন সি ক্লেম পি জু সি ক্লেম বম জাল গেলা উন এ প্লো তাং তেলা বাং ফান্স তা মেতে বক তে রাই জির পি জির পোতম ফান্স তা কচেরাপ মা তাংকা পেস তা মেসন হাং পন বম লহে সন সি ক্লেম পন বম লহে
1: তাঁতে নিলি না আর জি থুলেন নাংলি লাবেন সো আকে একে সমজি এফান নাংলি ফান এগ্রিকালচার ডিপার্টমেন্ট পেন কুপিনিয়া কে রাপ দোমা
0: নিলি ফান নন কো বাংকি এগ্রিকালচার ডিপার্টমেন্ট পেন বাংকি লাদা আবেলাং হে কনসিল পেন কে নিলি ফান কে নাং পি কে হোলা আসাম এগ্রিকালচার ডিপার্টমেন্ট পেন বাং আতুম বাং হালা কসন লম বিরলা দ তুম বাংগে হে লা তুম বাংকে নাং পি ফুল কো বি নাং পি বান্দা কো বি নাং পি ব্রোকলি ফুল এঠে লা পেন ডালিয়া মু লা হে ইস্তামেল হা তুম লংকে কে দাম প্লতে পেন লা অর্গানিক্স দবাই লা হে ইস্তামেল হা তুম লংকে চিংকি দামতে হালা তুমকে নাং পিসে নাংগে লে আন্তামে নেলি ফানাং পি বজালো
1: তাং তে নাংলি সন ফ্লিপ হো হানকার চে পেন নাংলি কো আনা লে লং ইলো
0: নেলি আলে দো আলে দো মানে লা ল খরস দো মতি স্তামে লা কোসন ল ফোর গ্রেড আসা করি ক্লেম পামে তে ফোর গ্রেড আসা করি তুম আতেং আন কে নেলি তা দলো হে চুংরা জক ফ্লট বাং আর দু জক ফ্লট বাং হেম কাম ক্লেম জক ফ্লট পেন তে বক্তের আইজির পিজির পো তুম স্তমে হান কি জয় নাং চুদুম লং পেন নিলি পেন ধান লো মাতি দি লা হি পি স্তমে লেগ উপলা কি কেক আন কে নিলি কে জ্বর যে দেট মাতি লগে নাং নেই দেট মাতি লা কি কেক কে এ মন পুন মালিন কেপ পুন মাই দাং পুন লা হাই মাংকে বই হো প রাত তুম হাসে কি পি পন লা মাংকে চু পন বইয়ার বাং হেলা সন লা হাই হাই লা লে মাংকে
1: তাং তিনা নি ফান নি এ সন লাম না আর জুইক থুলা নাং লিলা ব্যাং সো আসাই আছো ক্লেম পেন আলি দু লাপেন হেম তু নি সি চে পাং রেং ই আবার সাই দু পু নাং লি ওভে কি মি আতো ফান থান পাচি নি ইক জিমা
0: পাচি নি ইক না নিলি পাচি নি গে জি গং তুং লা ল হে উই গে মি তুম স্তা মে ন ন দিন ন ন কাই বং কে সাকুরি গা দন পেত নু তিন দা লং পেত পে গা পোর হি লে দু বুস্তা মে আ দিম স গা বেলো মতি লাহাই কি তি মি তি কি ক্লেম মাং কি কথেরা গ্রে দেত পেন দিমলে আবি পুস্তমে হেম দুঙরাই পুস্তমে চারলি মহা ডাকলে গে বাং পেন পুস্তমে নং চারলি দু নং পোলা ডাকলে মেথাং হেম দুং পেন পুস্তমে এঠাই বে পুস্তমে বর ই নং পো হে চারলি পেন পেন নীলি মাথা দাম তেং পুস্তমে নে নন নীলি হেম পুস্তমে নীলি নীলি সুপি নো দু ডিম পোর সে দু নয় কহিমা সে দু হে লা ক্লেম উলো লাবাংকে স্কস খিতি পুনয় গেলা থয় থে বং হম বুনয় লাহাই তালা সিমেন বুস্তালং বেং পেট পেট পোচাই নং হিট পাং উই পোল ডাকসে লা থৈথে বং হম ইংলিশ পেন কে বা টার্মিলন পোহে লাহাই লাপেন স্কচ

tumakay chi the dutti ka hut kaching room ta isi kenang sot ne arpulo pangbar dam lo nang jong si hemtuni si angbong dura pet la pen ajada sonamung do sitame lahin lahin angbong chirap lo tangte kadure det ahut la pen kisung angbong ta alang litum chingrum pet pen kapaching thu raja kong do ajada tomon lang no ke jaba hut sitame ning isi dolo tangte pejoun tebon sitame hemtuni si angbong kai keta chelang selet la pen lahin lahin angbong chidan sai pulote asavet alam the penta ke the dung alam plangde ji la penan pata ke dorap thek the asai matha lote kachingrum ji aphan akisung atomon si pejap thurong ji tangte plang mena pen ning isi pet mate unity in nature alam the chethanam iksinang lason si plang mena alongta angri angdon kenang sot pu ilitum chini damlo pinpur dami miso atum kechoji a an aphan angdi isi chingrum si mithang ke dodim chibir tilo lapen miso atum ke dojia dim chikimlo lason si kangjara vo atum ingjar rapet si patelanglo lapen latum aphan ajada vo atum ta pasik sagna hederlo atheke angri angdon pensi latum dolo pijo atum mithang ka birti a homalong dura petsi kithu jin lapen kedok jin pijo alang pilo pregjam bi hega piatum anta plangmina along dura petsi dolo kereng apiatum chura pet dura petsi kai reng mesen planglo lapen chan bomlo lake kereng apiatum sitame ning isi pet pen dosi mithang aphan chirai komlo adunthu jakong ke kaching room henlo mate eklaivet ke do henlo pu aputha chithan dam iksinang english alam pen ke pudam unity is strength po alam the ilitum arjulonglo jakong ke long jia phan ke ning isi ke do henlo amut pi alam the inut vet ke un edet asai along chingrum pet pen sai denglo te ki un edet ji lapukali bonta lansu sesi jakong cheferang long thuji isivet achina phanke inglok pet un bonta apeng pen achina phanke baduta inglok un edeji lasoki pudam ke inudveta monit kapachun jia phan che song un edet tai bonta labang so monit along armu ke ongdung atum chirap chitto dun pen arjab dun lote laso ka che song chunun de ji ke pangbar dam alam the arve the pi lapen tomon the pi ke wang ahot hemrit kang lum pen kisung ke pho ahot মুনিত আংবং কাছি জিনসো লাপেন নিং ইসি পেন চেরাপ চেতো লোতে আকিসুং কে ভো পেন পুথত কে জক কে লং প্রাপ মুচত লাসনসি নিং ইসি পেন কাপাথু কালি আতুম আন পার্টে একলাইভেট ইউনাইটেড টিম আতুম কাপাথু কে হাই আনং এ লং মুচত আজাদা সাই লাপেন আকাচে সং আলং নিং ইসি আবে টিকে ঠাংনাট্টা পাচুন উনে দেজি ইলেতুম আ ইন্ডিয়া ডেট আলং কে প্রেকজাম আখেদো জুতং জুবাত পিন্ডেং সুম্পত আপিয়ারি প্রেকজাম এলামি কি প্রেকজাম লাপেন কাপ্রে কাপ্রে কা ধরম কিরিমাতুম দো বনটা ইলেতুম দেটলং রিয়ালং দোরাপেট লাকে নিং সিভেট আং থেকল লাসন ইলেতুম আংবং লাহিন লাহিন কে দোরাপ থেকতা ইসি নিংকাং সাম পেডোলংলো লাদাখ আখিয়া দাঁত কে দোটুম লাপেন আখিয়া দাঁত কাবিয়াতুম পেন ইলিন লাহিন মানপেং চিপিসেরয় লুতংটে কাইকেতা আংরি আংডন পেন dolong rapet po lapenan parta prekjam ajutang jubat do sitame methang along ri hawar hapat along bidisore chepiseroi lapen cyclem rapet lote dead phanta alon pedosi paching tholong ji phurkimo langdam pulote ning is si vet mate unity aputhak la anso se kapache thang ji aphan pura aningkan wangta pre achiklo ni phai thongkebrai cr ni ke ন্যাশনেল ইউনিটি ডে মতে ডেট নিং ইসিভেট কাতালন আর্নি কে প্রেকজাম আদিমালং চেরক টক আমে পেদোসি তালন লবাংস আর্নি কে ডেট লং রি আফান প্রেকজেক আর্নি আথেকে একলাইভেট কাচিংরুম কে ডেট আফান কেনং সট নাইল লপেন পুথত সোলাংডো আতুম আফান বাংসো কাতালন আর্নি আনিং পাচিমাথা থুলো ন্যাশনেল ইউনিটি ডে আফান হিন্দি আলামপেন রাষ্ট্রিয়া একতা দিবস পুসি পুলো লাকে সর্দার বল্লভভাই পেটেল আইরন ম্যান অফ ইন্ডিয়া আফান চিকিমো আমেন পেনসি ইন্ডিয়া দেড় অলং তালন বম ওয়াং বমলো সর্দার বল্লভভাই পেটেলকে

0: India det along nong nam ka chithang klong det ke ja abang phulo alangli ke pharokrener kebra troxi kebra pho aningkan preya chiklo ni phai thong kebra si arni gujarat along ri along si amahang theklo alangli ke det long ri aphan kaching hon lapen det ke jok wan ke long ji aphan kachi song abang phu phere re pin pen det long ri a joine kache hodai abang phulo alangli pena jok si National Unity Day mate ning isi vet katalon ani pache thang chulo. Eklai vet ke doji aphan pregja madhorom along ta kai keta chithan chepare asai dengpon. Kaching ki mesen a ot kang hon kang jinso lapen kachepa bipen man peng chipiseroi ta isi kaching rumang thekpu adhorom tin along ta ake kroido. Kachelang selet ke hingno pu kadoka vetum ta chini atheki আকি মে আলাম থে কাছে থান লাপেন আংরি আংডন পেন কে দো হেনল আধরম তিন অলংতা নিংকাং সাম কে দো লাপেন কাছিং রুম পিয়ঠে আডাং মাতে ডেট পিয়ালং মুনি রাতুম এক্লাই ভেট লাপেন নিং ইসি ভেট দো থাক লোটে রন মাই কে দো আন্তা আবেদে জি সোমিন্দার আলং নিংকাং সাম পেনসি প্লেন চেঞ্জি পিয়ঠে আলং আবাং ফুটি নাতুমটা কাছে হক নিং কারং লাপেন কে জক ওয়ান কে লং জিয়া ফানসি নিংহাং ইলেতুম আনিংলো নিং ইসি ভেট মতে ইউনিটি আপুথাক রিম পামেলোতে ইলেতুম আদেত লং রি লপেন হাওয়ার হাপাত আলং নিং আরং আপার নিংগাং সাম প্লেং সেট পেনসি দোথাক দুলং জি লপেন লং রি লং পাতা চিংথুদুনজি লাপানসি নিং ইসি ভেট মতে ইউনিটি আপুথাক থি হেকপেন লামজির চেথানামিক চটল
1: নন লাপন আপর নাং লিতুম লামজির আংদেং আলং ইউনিটি মাতে নিং ইসি পেট কাছিং রুম আপুথাক লামজির আর্জুই লং তাংল লাকে আকাশবাণী দিফু

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দুপুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমে আসন মুংকে
1: কাপাচে থাঙমে আসন তে দুপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থে কাবিরতা কিথি কে জাঙা বিরতা কে জর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বিরতা হেম কি মিকিলুত আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমি কাচিপিয়া বিরতা লাপেনান পারাতা আসন আসন দো পিগলাং
0: এন্তে কোসন ল পাচিনি প কোদাগ ল কা হোমরি দাম নং জিকে
1: লাদাগ ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং রে চিংকি জে থান বা প্রাং দা চক জি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলা
1: ওয়াংিক নই লাদাখ আকাশবাণী দিফুয়া লং
2: লাকে আকাশবাণী দিফু নন আদুন্ধু আজাই মেক পিনি আলামজির আংদেং আলং পিনি লাদাখ আকাশবাণী দিফু স্টেশন আলং কেপাচে তাক পঞ্চেং আজাই মেক আর জুইকলা চোকাম আহিন কাচিং থুর আপুথাক সাবিন রং পিপি লাপেন ফান্ডার তেরন আংবং চিহু চিপুত আলামজির নন ইলিতুম আর জুইক সেনা নিংচিবি ইকথা লাবাংসোল আজাই মেককে পিনি লাদাখ আকাশবাণী ডিফু স্টেশন পেন কেপাচে তাকপট ইংচেং ল ততাং তে নন ইলিতুম লাবাংসোল আচিহু চিপুত আলামজির আর জুইক সেনা
0: আফ্রাংসি রেডিও কার্য আর আদ আনা ফানসামে নীলি হেন পেন সুরি সুরি নিং কাং সামাকারম পাজের এগলো পিনি কাচিং খি কাছে থান পঞ্জিয়ালাম থে থে পি লাবাংকে করমান্ডু করমান্ডু পুইলি তুম পেনাং আনকে সোশ্যাল মিডিয়া লং পুনন লাপেন কাপড়ে কাপড়ে লং পেন সামে কার্যুদুন লং কে থেক দুন লং লাপসন কে দোপ পিকলো পয় ফির সিতামে ইলি তুম লাবাংসো করমান্ডু আলং কুপিয়া কে মাং পেন সিকে দোমা কুপিয়া ফানসে লাবাংসো করমান্ডু কি কিম কে রাং পনমা লাই হয়ে বাংকি লিতুম আনুতিন মাতকে চিনি দুন পেটপে লাসে করমান্ডু আখে মাং মাতে করমান্ডু কপিয়া ফান মাহপু আচিনি জি

0: เบอันสังปัจเจวันเป็นฮันปัจเจวันเป็นจูราเป็ดลำจะทันกังตุงปัวบังละอันสุสิกาชินีกังตุงลาลนิลิตุมลากรมันดูทีมบังเกลาซีเมสเซจปัวบังเกดูเกลออันตินสิตามีเอเมนาไขพันกุศลสิกายกิมัดเกปะเร่งเวอร์จีกัจเจซองตุมตันดลอกัจเจซองเสียตุมบังสตามีกับเพร็กเพร็กเจกอาศัยบังกุศลสิเคลมปนเทกจิมาลาเลนุตินสตามีบอร์อีปอนฮูร์ลนัก
1: มีปิกอันโลเคปีนาลีลาปุสันทันปัจจินีทันปักลาปอนอปอดตั้งแต่ปีนี้ลิทิมกัจจิงกีจะทานบังเกเป็นอันอปอร์ลีลูลาปุสันซินิลิเทกลงลาเซอปอร์ตาเกจอกโลปอดลาซินาลีสอนสุริยไซเลดุบสามีไซจิอุกกเป็นระดักวางเป็นอาสนะสนังลิทุมกอร์มันดัวพุทธักทานปักลาเตกังอปอดนาลิพันมาเตนาลิทุมัตติมาพันสตามีสุริสุรินิงกังสมาคาร์ดอมปาจีร์ดอนโลเคปีตั้งแต่ปีนี้ลิทิมจิงกีจะทานเกลาปันเลริบอีกเช็คลงนั้น
0: คาร์ดอม
2: non la pana por nang litum pini ladak akashwani diffus station along pen capacitor cheng ajai mek chihu chiput alam jer sabin rong pipi la pen fandar teron atum angbong chihu chiput alam jer arjuik long tang lo la ke akashwani diffu eson kenang sot kapachini alam jer arjuik tha আকাশবাণী ডিফুয়া যায় মে কার্জুদুঞ্জি আফান আর নিবাংতা আদা পরফাই ট্রক্সি পেন মিনিট কেপ পেন পরফাই সির কেপ আন লাপেন আর নিগাংসাম পরফাই ফ পেন পরফাই ট্রগ্রাম মিনিট থম কেপ আন আকাশবাণী ডিফুয়া যায় মে ইউটিউব লাইভ স্ট্রিমিং আকেরা পেন নাং লিতুম আর জুলং ইকজি লাপেন আকাশবাণী ডিফুয়া যায় মে কেদো আন কার্জুদুঞ্জি আফান আদা পরফাই ফরা মিনিট ফ কেপ আপর পেন আজো পরফাই কেপ আন এফ এম বেন আলং পেন মেগা হার্জ ফারে সিরা টক বর সির কেপ লাপেন নিউজ অন এয়ার অ্যাপ আকেরা পেন তানাং লিতুম আর জুলং ইকজি লাপেন আন পার্টা কাচিনি জি আফান ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব আলং পেন তানাং লিতুম আকাশবাণী ডিফু আলং হুমরি দামিক তামে কেনাং সট কাপাচিনি আলাম জের লাপু আনিক চল নন আদন্থু পুথার আর জুইক ঠুসিনা কেনা সত কাপাচিনি আলামজির নাং লিতুম জংসি কচুনিংরি আলুঞ্জির আর্জুইং তুং পুলোতে আলম বিলম আজাই মেক আলংলে হোয়াটসঅ্যাপ নাং লো ইক নন হোয়াটসঅ্যাপ নাম্বার কে 9476880085 হোয়াটসঅ্যাপ আলং কে টক নাং জিকে লাপু হেনল জাই মেক আমেন আলম বিলম কমাৎসি কিলুনমা লুনসে পি লাপেন লুনসে পো আমেন আলুন আলাম থে আসাপসো টক নাংজি কার্জুকাংতুং আতুম কেদো আদিম মাতে আরং আমেন লাপেন কার্জুকাংতুং আতুম আমেন আলম বিলম আচাই মে কে ইরুই আলং বাতাহিনী সি রত পার্জুচত লাকে ভমকুরুয়ারনি আদা পরফাই নেরকেব রামিনি থংকেব লাপেন আজু পরফাই সিরকেব রামিনি থমকেব আপর কেনাং সত কেপাচিনি আলাম জেরকে লাপানিক চটল নন আদুন্থু আজাই মেক আংদেং আলং হিন্দি আলাম আরজান কালি আলুন পাই আর্জু ইকথুল না আপ্রাং সি হিন্দি আলাম আরজান কালি আলুন আংদেং আলং আতিফ আসলাম কিলুন আখো সে পু আলুন আর্জু ইকলো না

লাকে আকাশবাণী ডিফু জাই মেকেবাং লাকে এফ এম বেন আলং ভারত সিরা টক বর সির কে মেগা হার্স লাপেন নাং লিতুম লাবাংসো আজাই মেক নিউজ অন এয়ার এপ আলং আর্জু লং ইকজি ননদুন্থু আজাই মেক আর্জু ইগল না কার্বি ডেট লং রি চিং হন আলুন আংদেং আলং আপ্রাং সি মোহন সিং হানসি লাপেন আলাং লি রি আসাং হো আতুম কিলুন চিকুক চিকিমোচি নাংফান পিনি স্যামসন সিং ইং টি পো আলুন আর্জু ইকসিনা

0: আদুন্থু আজাই মেঘ আর জুইগুলো না অক প্রাণ আজাই মেঘ আংদেং আলং আই ডোনেশন আপুথাক ডক্টর জেকেলিন টেরনপি লাপেন প্রদীপ রং ফারতুম আংবং চিহু চিপুত আলামজির আর জুইক সিনা
1: বিনি লাদাখ ডিফু রেডিও স্টেশন অলং স্টুডিওর লো ডিফু সিভিল হসপিটাল অলং আই স্পেশালিস্ট মতে মেক কেলাং হিন কেথেক সের আবাং ফি ডক্টর জেকোলিন তরণ পি আরংলি পানসিল তুম হাং লো লাপেন নন অলম পিরথিয়া ডাঙার লো তা কাছে থাং মেক দান কাছে পি পু ইংলিশ আলাম পেন কে আই ডোনেশন লাবং সো আলাম জির সে থে পি এন পো তংতে আপ্রংসি নীলতুম অল ইন্ডিয়া রেডিও ডিফু স্টেশন হিন পেন কার্ডম নজিরিগল কার্ডম
2: কার্ডম আপ্রাংসি নীলিফান পিনি অল ইন্ডিয়া রেডিও পেন আই ডোনেশন আপু থাক এ সনসন নিয়ালাম কাছে থানাফান নীলিকে ফাপট চোরল
1: তং তৈলি তুম কাচিং কি আলাম থে পিদাম থলনা নন আলম পিরথিয়া ডাঙার লোতা লা আই ডোনেশন মাতে মেক দান কাছে পি পলাম জির মুনিরা তুমছে থান প্রেল লা পেন কে আর জরং হরল বন সেতামে মেক দান কাছে পি পুকু পিলোমা লাপেন কোসন লোমা লাপেন কো পিয়া কেনাং সরলোমা লবং সোলামজির পেটি হেক পেনালি হিমে থানে থা
2: কেচেংসি নিলি ব্লাইন্ডনেস মাতে কাছে চারচি আফুঠাক থি হেক পেন ইথি থিনি থানে থা
1: থানে থা
2: 2010 আসেনসাস আটিং পেন পিরথে আদাং আলং বাং ফারো হিনিরা ট্রকনের ক্যাবরা ফ কুটিয়া মুনিত আফাই কাছে চার পামে বাংবে মাতে ভিজুয়াল ইমপেয়ারমেন্ট পু ইংলিশ পেন যেটু কি পু লা আনা ফাইডো লাবং সং বং পেন কুটি থং কেব রা সির কেব আমুলু কে চে চার চে পিন আন
1: লাগে পিরথে ডাং পেন কেলা খাদাম লে
2: লাগে পিরথে ডাং পেন থাং দা থেক লং লে হালা তুম ফান কমপ্লিট ব্লাইন্ডনেস বুল হে চে চার ফ্রি তুম ফান মাঙ্গে লাগে ভিজুয়াল ইমপ্যাক্টমেন্ট
1: কলা কলা
2: সিতা পিনিলি তুম আই ডোনেশন আপু থাকসি চেথানিক চজিয়া পট লাসি নিলি কর্নিয়াল ব্লাইন্ডনেস পু আলাম থে বাংসি নিলি থানিক চটপো আথে আই ব্লাইন্ড মানে আই ডোনেশন পু বাংকে কর্নিয়াল ব্লাইন্ডনেস পেনসি কাছিরা তাংকে লাসো কর্নিয়া লাকে ইলিতুম মেগালং লা আংবং চিত আকি এক আওয়াই কাং মাতে ইলিতুম কিপু ইমেক আসু লাফানসি কর্নিয়া পুলো মেডিকেল টার্ম পেনকে লাবাংসো আ কর্নিয়া বা ইমেক আসু কে চিথিংলর ট্রান্সপারেন্ট চিচার ফ্ল ট্রান্সপারেন্ট মানে চিথিংলর লাসো ইমেক আসু আলং কোপেনে কেসুকে লং পেন কোপেনে কাছে রো পেন বা কাফ্রেক আসন কোপেনে আথে দোল হে লাদাক জংসি আকে লক আংফ্রাম মাতে ওপেসিটি ডকক পুলোতে চিচার চেডেট পো লাসো আকে চিচার চে লা ইমেক আসো আলং লা ওপেসিটি কে ডোপেন কে চিচার চে আফানসি কর্নিয়াল ব্লাইন্ডনেস পুলো লাসো কর্নিয়াল ব্লাইন্ডনেস কে পামি উন কেমি উন আকে না ব্লাইন্ডনেস পাংলো না বাকি কাচিচার চে বাংলো কোমাত নে জংসি আমেক দান কাছে পি পেন দান চিপি পলোতে লা আনুট কাপ্রেক যেটু লা কর্নিয়া পেন মানে কাছে চার চে আবাং ফুয়াফান অপারেশন পেন আমেক আসু লার পেন পুথত পাছে চার থু
1: লাফান হেলো
2: লাফান হেলো মানে
1: আই
2: আই আই ট্রান্সপ্লান্ট কর্নিয়াল ট্রান্সপ্লান্ট পলো হে এঙ্গা আই ডোনেশন মানে কোমানে জং সি আমেক দান চিপি পলোতে লা আনছিলা বাংসো আসাই ডেং অঞ্চি লাসো পৌসিলা কেনাং সরতে লালো আবাং ফুটেন তা মানে ইমেক দান কা চিপি পেন আনু কা ফ্রেক ফান মানে পাছি চার থু উনলাং
1: লাসলাম নাং লিগি পিনপুর লমে সেন
2: লা তা মানে কেনাং সরি সি আলাম থেদো আমেক দান কি চিপি আবাং ফু জুম পিক মাতে
1: কমপিক পলে
2: কমপিক লো আবে পিনাতে
1: কপি পলো লাগে
2: ইসি বাংকে লালো মুনিতুম ইসিগে কাচিনি নে যে লাসন দান চিপি মে দান গে চিপি পেন কমানে আবাং ফু আনুট কা ফ্রেক কাছে চার চে ফান আপির থে পাথে আং থু উন পাছে চার থু উন হালাসো অ্যাওয়ারনেস মাতে কাছে থান কাছি মুম কাবেদে লাসো পোটা থে আকো ইসন বাংকে কাচিনি নেলো বা আবার সাই কাবে
1: লাসন মেপিগলো আহক পেট কেন তন লাবাং সোলা মিল তুম চিনিয়াং পো মেক দান কাছে পি পুলো তান তেকম জং জং মরি তুম কাছে নি নাগি বাংকে এমেক আহম তা কালি এমেক আং লুর তা কালি লা এমেক
2: এমেক আসুচ
1: এমেক আসুচ
2: এমেক
1: পি গলাম জিরলো
2: সেটা হালা কে নে কে এন না হুদা বাং জিতুলা আই কালেকশন বলে হে আই কালেকশন হুদ বাংকে আং টন পেনা মেক তা এন মি

0: kili ta tum hala tum benta en mi arta puge thangalam we
1: ante hala mek en vegya banke akethe a mek ta en mi ma matante a so munit hala ke the munit en mi mala ban so lam
0: ma arta arta lam e thang da belo akethe tum ta usum ala usumar mek ta en melo usumar tum da lengi the mek ta en melo ladak arta chingbar chit pensi en nei pula tola son thangalam we
1: no ne son lam bang ante ante lamang so pirthilong ke pinsu arlo pu munita phai do koko posi hala arlo so ab tum jong si mekenang ji pulotang te hala pinso mek thon me ma matang te pinso tum jong si kenang ji dipon te arlo so mek ta thon me ma
0: ladak mane gender pulo he arlo so pinso ba female male la son thanglam ve lage meken te mek lo lage arlo so mek por arlo so phansi thon nang po pinso mek por pinso phansi
1: hala ladak thang da kirla le de ji
0: ladak thang da ve ladak pen mane arta lapen gender pula he alo su pinsu la ai donation na long ba ame ke dan ge chipi ame ke en dak thanga ke chira ba bi
1: ante inut kiso da ta bang phu aprang pen me chipi ji pulo chita me ha ki chipi alang li ke chebo he da bang ke kiso dat men si alang li e chebo nang jui lo tante la bang so munit hala bang so munit so da po si hala bang so ame en me ma eno mal bang so lam
0: kumat mat pen si ame en me kumamat si ame dan chipi me la bang la so lam bang bo la bangke non kumane apok kisu tangho malaria pensi kachivoi tangho typhoid tangho stroke diabetes high pressure tangho pula sonatum pen bangke amek and me sita ajhak ake hisu do kachiuna kisu kachiuna kisu la pusono HIV positive AIDS tetanus septicemia viral disease tangho jaundice kelong hepatitis kelong syphilis মানে ব্লাড ক্যান্সার টাংহ রেবিস টাংহ আমি কলা হালা কাছে বই হুট আমি কিছু আমি একটা বেরসু প্লেয়ার আসন হে আমি কিছু বা সনকা ফ্রেক আমি একা বেমার কিন্তু আমি কো ইসি বাঙ্গে লা কিছুকে পাংজি কোম্পানে একদম চিকলোজন থম ফ্লি ধরুন এপিন আমি চার্জ এপিন টাংহ লাসন তুমপেন না বাঙ্কে এন এ জং সি মানে দান আফ্রাং পেন দান চি পিজি পুজ আলু চে টকই পুষিতা লাসন আতম পেন এনলু পোলোতে কমা ফান মাহালা মেক কে থনথু হালা বাংসি লাহায়া কিছু লংথু লকাথে লাসি লাতুম পেন না বাংকে এন এ এন এ দসি গেমি কালি এন মাসি এন এ আকো আনু কা ফ্লেক ফান পি মাসি পিপে
1: তাংতে এসোন লাম বানি লিনার জুলাং কোপেনে কে পনা পেন এক্সিডেন্ট আহুত পিনে মটর চিঙ্ক হত হ পিনে ট্রেন কে চিঙ্ক হত হ পুকে সূর্য সূর্য মূলক তুমি এফং বা সাপ্রাণকে দাম না পোষণা দৌ দৌ হালা বংস আপর হুটকে আকে ও মনি তো বাংকে আপ্রাণ নাম জল পট হালা বংস আমেকটা ইলি তুম এন উঞ্জিমা
0: এন উন কে লাং নাং জি বাংকে লান চল যে আমেক আসু বাং হিংনু নি দেন নাই আথে মো পেনজে থানাসন ইলি তুম ভাঙ্গে নাই গে আমেক আসু বা কর্নিয়া সি নাই হালা সো আমেক আসু বাং থাং কান হক বি দেন নাই পিনে রোড আগলো টাংহ বা তে হালা ডাকো পিনে সিরি পানলো আমেক দো ককলো লাপুসন বাঙ্গে এনু সিতা আমেক আসু বাঙে মেসেন লো আমুনিত বাঙ্গে থিলত লো হালা সন তুম পেন বাঙ্গে লাসন আতুম অং মে অং নো
1: বঞ্চ তাবেল বাংসো ফ্রাঙ্গ বাঙ্গে আলাং তুম আহেমা সর তুম পেন বেদনরাবা তুম পেন পেনে একাচে তক দুনাং কপো
0: চিটক টাং আই টাং নং নং নে কোমানে থিথে আফ্রাং আমেক দাম চি পি জি পানিংকে হাং বেক আতুম পেন চটলেক এন গালি কমানে হে মিশিয়াং বং ন কমানে চে বই জইল হে মাসর তো হালা সব মুনিট বাঙ্কে আফ্রাং পেন নি আমেক চি পি জি পোলা সন থাঙ্গে চি টক আবিল হে সেটা আহে মাসর তুম বাং মাথাল নিতুম পেনে আকে মিয়া কাম ফ্লেম জি কমানে কাছি চার চে মুনিট ফান নিতুমটা রাপতে মানে ইনিং ইংসাম পো বা পিঠি সাকে মিয়া কাম ফ্লেম কাংতুম পোলোতে হে মাসর তোমার মাতা ইসি ডিসিশন মাতে ইসি আলাং তুম হে মিসিয়াং বং কাছে ক্রয় পেন ইতুম লাসো মাজং লে আলাং তুমা হেম আসর মামা গিঠিয়া ফান বাং নহে মেক ইতুম দান পিদা না আলাং তুম নেছে দন সার পলতে লপসন্তে এন
1: আনতে ইসোন লাম বাং হালা মেক দান কাছে পিজি বফরাং পান্ডা কে টক দলো লাপেন কাছে চাকটাং দলো তাতে হালা বংশ মুনি চে ওয় জুয়া ফি মাতে কাছে ওয় হুট কুপানা পরং বং সিলি তুম মেলাং মাতে লা মেকে এনা পরকে
0: আ হক পেট পেন বাঙ্গে এন্ড আপ অং মে অং আথে ইসিয়া পর লিট প্লট লো পুলতে হালা ডাক মানে ইনফেকশন
1: বসে তুমি ইলি তুম
0: ইনফেকশন লা সো আ হরমু মানে চেং লো পুলতে এনো ডাক পো মাতে লাসি ইসি কাছে পারাই দুলো হে আমুনিত আছে থিচি বুং দেট পেন ঘন্টা ট্রক আং বংকে

0: amek bang enlong nai kilit nei apor lo he ghonta truck pen bang ke palit nang nilu puyan bang lo
1: me peklam jero la tang te munit ke chithe aprang ta lapson a mek dan jp me ma thema a mek hini do i se bang dan jp den me ma
0: la lo anutin abang phuta ke mang hu la so lam bang
1: do kalang kalang a hok lo
0: athe inut bahini kai ta lason ikar judu
1: athema dona pok pulutang te mate hemsi apu angjir apai pok pulutang te ni mek isi dan jp den lang pulutang te lason ta me ma hinoma polam
0: la dak mane হালাক এনে ট্ৰেন্সপ্লেণ্টেশ্যন অফ হিউমেন অৰ্গেন এক্স পলাচ বসু হালাচ আৰু অনা টেং পেন লহে নন কিডনি কিডনি বাংগে কমানে হিনিয়া কিডনি হেন আহে মাছৰ টম বাং কাচিং হন পেন কমানে ইনুট বাং আচাইষ্ঠ মেও আফ্ৰাণ মেও অ ইচি বাং দান চিপি দাপো পোলাচন আলাম লাচন আলাম ক্লাং ক্লাং বা লাচন আলাম দুলো চিতা আমে কালং বাংকে লাচন কালি লাদাক লাচ আ এক আটেং আর আটেং পেনকে মুনিত রেং টিকে আমেক দান চিপি উনি লাপেন কমানে ডক্টরস বা টেকনিশিয়ান আতুম সিতা কে রেং এত মুনিত পেন কমানে জং সে হুকুম পিলো হে নিতুম দলো তিনাং চাকলো এলো পুসিতা মে জং হে হুকুম লেডো সিতা আমেক এনুন এ আমেক দান বা লাজন ডোনেশন গাছি পি পোলোতে লাগে কাইটা কি থিতাং আমুনি তুমপেন সিকে কে রেং এত মুনিত তুমপেনকে
1: লাগে এন পিগলো পিনি কি পছিনি থেকে পড়লা বাঙ্গে নন এ জংজুং মনিত লাপেন কে রেডিও কার্য কা দো কবে কোটিং ইমরা চিনি পো থিলো দা ফিসি মনিত কে এম এক আবাং এন নং জি লাপেন দান জে পিলং জি মে পিগলাম জেরলো এসন লা মানার জুতলা মেক চি পি দেট পেন আফি হালা মেক কে এনা বাং ফু বাং ফিয়া দু হালা বাং সো মেক নিংকান কো আন বাক আপোর এন উন জি মতে আলং থিতে তিগ বাং কা লাবং সো মেক এন বম উন জি লাং মা
0: লাগে ইফলে আমি কমানে দান গেছি পিপেন কমানে কে লং মাতেলা রিসিপিয়েন্ট আবাং ফু বাং হে কে দো কে থাক আর না টেং পেন দো থাক পামি চেলা না পামি পলতে লাগে আকাই সে ফান
1: আকাই সে ফানল
0: আকাই সে ফানো লাগে
1: আতে বিচার আলাম হালা বাং সো চে থন দেট পেন কুপেনে কুপনা কে ফু পেন আমার হালা বাং সো মেকটা হেনুথু ডাকলো তাতে পুথত আবাতাই বাতাই তা লাপুসন আমেক এনমে জিলাংমা
0: দুঠাক পামে পলোতে লাদাক আমেক কে হিং নুজি আল্লাম আমাসি ক্লাংক্লি সিতা জংসি কোপিনি আসন পেন জংসি হিং নুদা পলোতে পুঠত এন বাঙ্গি এনথুমি সিতা আবাতাই আবাতাই আমেক কে লারাফান আওয়ার সাই আবেদা তাহাই আথি মোপেন কাছে থান আসন কে নাং জিয়া বাঙ্গি দুপিক আমেক কে নাং জি আমি কে নাং জি বাঙ্গে টুপিক কাচি পিয়া বাঙ্গে জুমপিক ইং আরপিক আবি পিন পটেং লো এংকে নন মানে নিলি কাচি নি দো না তেংকে ইন্ডিয়া আহা ওয়ারা লং আমার সে লাখ হিনিরা সুরি ফকে পামুনি আমি কে নাং জি বাঙ্গ দলো আনিং কান ওয়াং সি বাং সুরি কয় রা ফকে বাদ বম লো সিতা হালা সোয়া তেং পেন আমি দান গেছি পিয়া বাঙ্গে আবে দে ইংকে কে নাং জি পেন কি পিজি চিংবার বিপি নাশি ইনুরা মুনি রা ফানি নাং নন তা নাং থন পাশে পাহেং ডাকল পট মোটা নাং থন পনেকে এনকে এন মেলো হে সেটা হালা জুম হে কাপট আমি একে লং বাং জুম হে কাপট হালা সব বাতাই বাতাই আবার সাই বাংকে লং লে দা থে
1: পিকলো লবং সালামকে থানকে বিচারালাম হালাম মেক কে এনা বাং ফু আমার বাং ফি বাং আমি এন্ডেট পানা ফি আর কি দো কে থাক নাংজি কেচু কেজু নাংজি কুপেনে মেডিকেল আর না তেং পেন কে খামখে মাতে আকে চাক না পেনে লাপু সন্দমা
0: এনে কে থাং দাবি মুঠে লালো আমি অপারেশন ডেট আফি বা আমি লং ডেট আফি লা কেনে আমি আমি আংফ্রাম কে মেড ডেট জি ফানকে চিক্লোজনী কে আপর নাংক লাচি লাচি ক্লোজনিয়া পরকে আলা আলাং ফানকে পিনখাত আসন ডক্টর তুমকে পিনখাত আতেংসি আপর পেন দোয়াই চৌনাং প আপর পেন দোয়াই চি চরনাং প লাসন আমেক লাং পা ফুলংলে লাং পেন আর সি প্লাক প্লাক লংলে আমাহাঙে চিং মোর একদম কাছে হেন নট তাং হোলা ইলি তুম জিটু কে থেক লং ইলি তুম রাডাং বং সন দু আমাহাং চিং মোর প লাং পেন একদম চার সি প্লাক প্লাক চে হেন নট একদম লাসন বাঙ্গে বিবেদ নেই পু চারসাম জয় বা পেকাং থির পেন পুচি বেন জয় বাঙে চিকলো জনই বাঙে লাসো আর অনার টেং পেন সে দোনাং পো

0: মানে পাশিক সাকডো নাংনে বা নিগি থিপেন হালা ডাক বীরটা পালি এনা পোহে
1: হুম হুম হুম হুম
0: আথে হালা আই বেং আলং পেনসি আতিম ওয়াইন আমি এক নাকে হর ফাং আতিম ওয়াং জি লাদাক আনুর কা ফ্রেক্সি আদুং আর ডক্টর সে দাম পো আমি এক হরদাম জক পপুলেশন আলাম খালি হাতা পেনসি ওয়াইন লাসি মহালাস আপর পেন বীরটা বাং থান নাং পো আকো হেম মিসিয়া তুমতা আহেম আসর তুমতা লামানি জং সে আমি এক দান গে চিপি আনি গে হাঙা বাং দো পুলোতে ডাক খামখে দুন্দে দে নেই হালা থিল দা ফিলো পুলোতে আনিং কি দুক লাসন হালা সব কে চিং হন দো পো ও আমি এক হর ওয়াং পো লাংলো ডাক পো লাসন গে চিং হন দুক পো বিনাং নি পো হালা দান গে চিপি চেটক এট পুসিতা আতিম লে রং ফিকে পাপনং লেদে দিতি পাখলেম নং লেদে দিতি
1: হালা হাই বাঙ্গে খাম কি হাই বাঙ্গে আবেদে নাই
0: আব লাই বাঙ্গে আবেদে নাং পো আকো আং পেন গে লালো আমি দান গে চিপি বাঙ্গে জুম পিকলাম কে লং নাং জিয়ে তুম গে দোপি লাসি রাত আফান নিশিকা চুনিং রি গেলা পুলো জং সে আওয়ার সাই দু জং সে কুপিনে নিংহাং দু পুলোতে আনু তিনটা ইমেক দান চিপি এফান মাথা রেপলো পুলোতে আনুর কা ফ্রেক আহেম তুন কেপাথে আং দো না সমলো কেপাখলার দো না সমলো কমানে কাছি চার চিপি না মুনের ফান পুথত আকো কেপা চির চার ঠুকে আপির থে বাঙ্গে ইফান মাঙ্গে আকো আর নাম সন সে হক ঠুক লাগে ইসা কি মেয়ে কাম্প ইমেক দান চিপি এফানলে আনু তিনটা মাথা হুড়া সন্তে মিসেন জিপু
1: পুথত নিলি এসম আর সবসু আলাম থে রই থুলা কাফ্রেক দি পুদাম দিল নিলি গলে তুমলা দি ফুয়াং কাং মাদে কার বিয়াং লং কাং আরলো কুমানে জং সি আমে কাছে পি ইং তুং পি গাবাং ফু পুলদান তে লাবদা কামাত দি ফু মাত কা ওয়ার সাই বেলাং মা
0: দি ফু মাত কা ওয়ার সাই বেলা নন মাত কে
1: নন নিলি গি পুই মা গলা পুসন হেলো লা পুসন আ ওয়ার সাই কা বে পতং এ লা মেক দান কাছে পি আমনি তুম কি জুমরে কাং আর আর তো মা মাতান তে কুপিনে নানি লং বা কা চক চে নানি কি লিদ রাম
0: ইসন মাঙ্গে ইসন মাঙ্গে লাতা কালাং লো আবার সাই কা বেদের পটালো ইসন মাঙ্গে রাতা তুম কা চিনি নে পটালো আথে ইসি আই ব্যাংক কি বি কক কি পু বাঙ্গে কেলাং দুন সি জয় কে মানে
1: কেনাং জিয়া সন মুন পিক
0: কেনাং জিয়া সন টপিক এম পেন কি ক্লেম বাং ফুনাং পিক মেন পাওয়ার পাবসু বাং নাং ক আথে আলা ডাকে ঘন্টাইন কয়রা ফ্লি 24 আওয়ার্স আকে নে আ ডিউটি আসন সি ডক আথে আ দাত টং আছি বই পনে আ জো টং আছি বই পনে আ নার লো টং আছি বই পনে আ
1: হক লো নাগলি পোলাকে
0: হালা সো আ মেন পাওয়ার টাকা বেলো এম পেন বাকি লা মেশিন কে চেন নাম ইকুইপমেন্টস কে চেন নাম লা আই ব্যাংক লা লংটিন হসপিটাল কে টপিক লন দা আ লংটিন কে আই ব্যাংক দা বিনো ডাক বি ঠিক থি দে পো হিসাব আসন
1: আকে চক চেক লে লে লাই দা লাই দা
0: চক চেক লে লে কে লালো
1: মে পিক লো নাং লি লা রেডিও কার জো কোটিং জিরা তো মফান আই ডোনেশন মতে লা মেক দান কা চে পি পলাম জিরা পুথাক আং টন পেন কে থান পন ঠিক পার্সোনাল পঞ্চ রপার পিক লো নাং লি সন সুরিয়া সা কে ক্লেম নাং জি তো পিক পঞ্চ তা মে নাং লি আপর কা চে পি পেন ডাক রেডিও স্টেশন লং কে বাং লা পেন রা ফান কে থান ঠিক পার্সোনাল পঞ্চ রপার পিক লো তাং তে আপর লাম দক পসিল তুম কাচিং কি কা জান লান বিটিন লা পলিংটন কক লো নাং কার্ডো
0: কার্ডো

0: non lapan apor nang litum English alun angdeng along asonason alun arjuig long tanglo lake Akashwani difu.
1: সকলোৰে বাবে সামাজিক সুৰক্ষা অটল পেনচন যোজনা মোদীজীৰ সংকল্প
2: যোজনা উন নৌজৱানৰ কে লিয়ে হে তাকি আপ জব 60 সাল কে হোগে আপকো কভি কিছি কে সহাৰে কি জৰুৰত না পৰে আপ আপনা বুঢ়াপা ভি গৰো কে সাথ বিতা সকো
1: এতিয়ালৈ এই যোজনাত 9 কোটি 50 লাখতকৈ অধিক লাভার্থী জড়িত হৈছে যদি আপুনিও 18 পৰা 40 বছৰৰ ভিতৰৰ তেন্তে মাহিলি অটল পেনচনৰ হৈতে যোজনাৰ তিনিটা নিশ্চিত লাভৰ বিষয়ে জানিবলৈ নিজৰ বেংকৰ শাখাৰ হৈতে যোগাযোগ কৰক
0: লাকে আকাশবাণী দিফু নন আদুন্থু পিনি আলামজির আজাইমেক আংদেং আলং লুনসেপো সার্থে রংপি লাপেন হারমোনি বে আতুম আংবং চিহু চিপুত আলামজির আরজুইক সিনা
3: আফ্রাংসি আকাশবাণী ডিফু রেডিও কার জোরার তুম আনফান কারডম্পা জিরল নাংলি তুম আর নিবাংতা আকাশবাণী ডিফু লংপেন আসন আসন বীরতা তুমু লামজির লাপেন চিহুত চিপুত সিতামে আর জু লংপন ভে সঞ্জি পিনি নীলি নাংলি তুম ফান ইসি প্রেক জেক লাপেন আকেনাং সট নাই আজাই মেক নাংওয়ান পিল ইলি তুমা খে আতুম সিতামে তুমু টক ঠেকবাং দোপিক কেতাবকে টক ঠেকবাং তা দোপিক সঞ্জি লুঞ্জির কাবন্দা তুমবাংটা দুপিক লাপেন কিলুনা তুমসিতামে দুপিক বন্তা আতোয়ার প্রেক যান কুমার নেকে পোরমালুন জির লক সিকে টক বাংটা দো কুমার নেকে ওয়ে পারং রো আলুন লক কে টক বাংটা দো বন্তা কুমার নেকে খে লুন জির কাবন্দা লাপেন কিলুনা বাংটা দো লাসি পিনি নেংলি তুমা ফান নীলিমা সাপসু রিটারলি পেন পাংরুম পেন খে লুন জির কাবন্দা লাপেন কিলুন আলুন সিপো আফানি লিডাক স্টুডিও লং চোফাল লাপেন আলাংলি সামে নাচে টাউন ল কারডম স্যার
4: কারডম
3: আলাংলি লাকে মাদু তাকালি নং নামছে থাং ক্লং আলুন সে পো স্যার স্যার ঠে রং পি লাসে স্যার চেথানে থানাংলি নন কো নাচে কিন্তু বম লাপেন তে

0: binon ko pisi ge claim bom re jogar jora tam pan thiek men thanji masa
1: churo lo la si nili mahange thek bangke jengkha kaniarong pite plongarong weskar bianglo hadak si nili mahang thek lo lapen jengkha lp school me school high school hadak pe si nili metric pass lo lapen higher secondary bangke nili hujai college pen si ge pass lapen te ako dak dipu 1992 anikan dak degree nili nang charli dunlo kilun kecheng bangke ingdeng hini mate class hini class ke thom la soholom pe sini lilun kilun kecheng jengkha lp school me school la summer vacation program hot culture program ho sini li kar jabun cheng cheng lo sitame pajut kok la pu program ke the long ke lundun long class 6 alom pe si nili ke dun lo 1986 87 pen ke nili karbiang long hempre ke hang asong long nili cherab dun lo apen jengkha along bangke nili hadak KSA branch a president lunda lun bomla KSA aphanta nili song phanta claim pon bomla son sin nili wang bomlo ama sin non lun bom wang bomlo non nili ke du bangke dak di phurong sopi longking hiaro ward number 9 birla gate putapu non dak sin nili ke do
0: nangli hin pen ke pen ana lun ne bon dalo la pen te halaso akai hoi pen da lun nangli lun ke chang piklo la pen te non pu ove ke mitum same ar jupikla
1: kala
0: alo kichang klong klong alun chathan dam bolote nangli ramso do delo ongso
1: kala
0: emek tareng et dead long ria phan pusi senkan suri hiniar ta chobai det chobai det milu ren ri korong bang e pharlo che jora kam kicho ke nang jong bohol pen tu pigla
1: kala
0: se so ang bong pen nili nili phanang kar ji ke lalo ramso do delo ongso la swa lun কপি গে থেক লং পেন লা পেন দে কপি কামা থা মেন সিনং লি কার্বন ডাল আছে
1: লা সলুন বংকে আতমু আসাবো দো লাগে হেমপ্রে কে হাং আর মুং সিং রুম দো লা বংকে 1989 আলম লহ আমাসি বীর সিং কি লং থেডুং হাদা কার মুং সিং রুম দো পো রেলি দো পো পুল আমানি লিতুম কার বিজুতাং জুবারা সং আহিন পেন পেন আন লুন্সে পো লুন্সে পিয়ে তুম নিলে তুম হেম্প্রে কে হ্যাং আলং সে চেলাং দুন রুগল চেরাব দুন লো আমার সে হাদাক দুন লো পেন না বাবাংকে বীরসিংকি লং রিলিফ দোপ মাই কে থে দোপ আজও কে নিলে তুম উলুগুঞ্চি আই বি লং সে সাংদাম আমার বাং কাদো কবে তুমকে লুন চে থিক ল কমানে কে তুমো চে থিক ল মানে কে হিরঝির চে থিক ল নীলি বাংকে কপিসি পেনা কে পাক লাঙন পমালা হ পোল আমার নিলি নিং মাথা লেদল নিলি তুম জেংখা রং পিয়া রং হাদাক ইং নামা পিদো পিক তোয়ার বেঠেবি থাটা ইং নামা পিদো লাংহিয়া দং লং তাং নামা পিদো হালা তোয়ার আকং বগুরিয়াং লং লং তাং নামা পিদো লাসো মাথা লেদ মাসি রং রূপ হাওয়ার রামসু আজো ইং নামা যোগে ইং নামা পিদো পিক লাপেন রিড পেন হেমকে বাংলো পোলোটে আর নিগাং সামাপর ইংসিকে বাংলাপোটে লা পাকা কিংরি পিয়া কিংরি লং হ্যাঁ রি নাই ডুং লং হ্যাঁ দি ইং নাম পি তুম হাংজিও দিদি আমার সে নীলি পাই তুম নাম কুমালো নি রিদ লং হাংজিও দাহ দাম সেরাং না লাইকে হাবি দা পিলো ইং নাম পিলো আর নিকে চে লো লোতে লুমকে লুম তা হং নাম্বার পো লুমকে হাংজিও পো মনি রেশন লুম তা কাসার লং দা দো অল কে লু আসন তা দো জো লাহাই আলাম নীলি নিং পুরুলে মাসে কসন লন্ত লাহপুল আমাসে নীলি মাথাল রামসু বাংকে আমেন দো ওল আক পেন লুম ইং না পি তুম কে দো তালা রামসু আজ আনি হাং পিক লালে দেংকা জং রং লং দুজি পাক পি এ লাহাই রং লং দুজি এ লুচিন লোর বা আফাং লং সন্দুজি কাইফো আফাং লং সন্দুজি লাসঞ্জ আমাসে আজও নিলি মাথা ল আমাসে লাপুকাই লোনতে লাসো পুথাক সে নিলি লুন টক মাতে লোপ লাসো আপ্রাং দা নিলি লুন টক যাইল টক যাইল সে তামে রামসো আলুন কে হাদাক সে আমা হাং পা থেকল রামসো দো দিল অংশ রংসো পি ওয়াং পো আলু নিলি নাং লুন পিচম পো এ রামসু দু দিল অংশ রংসো পি ভাংপো হেম বান্ধু দিল অংশ হেম

0: long lilu hu nang ta sar tang lo he ram su du de lu ong so rong so pi wang po hem ban du de lu ong so hem ki mi wang po
1: la pen de la so lu na lam telang la thum roi roi wak roi roi
0: la bang ke thum roi roi wak roi roi jar bob ar wak roi pu bang ke hala so da lam la he nili rong ru pen si ke wang lo na pen dak rong so pi ke thek long bang ke break dak da ke মুনি তুম কে দোগ থাকা হেম তা মেসেন সান তিং হেম সাইডে হেম থেং সঙ্গে

0: sike banglo na pen dak rong so piket hek long bang ke prek dak dak ke muni tum ke do ga tha ka hem ta mission san ting hem side de hem theng song ave hem long le ave building side de lo ke chu ke jun ta mission lo la pen te ke the ka thek soi lo lo ga charli pus ta me jo la so ke prek ja ha rong bang ke netum la son sika chi chak nang hem chu kim pus ta me লাচন চিনলি তুমি কাচু কিম নাং লগে চাক নং কাইফো হেম চাই দি আর বুং আর ফে গা দুবে থেং পি লাপেন কাইফো ফেলাং বেশি পাদর চাই দি তা নন লাদাক বেঙ্ক কালি দেয় লাচন থাকছি নন লা কাচে সঙ্গে চেং হুসি তামে দাক নিলি থেকলং লো থেকলং ল যে সংজা পু আতুয়াং বং লাপেন কাছে রাবদুন আজির পজির পি তুম আং বং অনটা লানাকে প্রেক ডোলাং এ যাহা কা তুম বাংকে কিছু কিছুন তা প্রেক চ্যাটজি কে দুগে থাকটা প্রেক চ্যাটজি এ ঝাক তুম হান বাংকে কয় চ্যাটজি লাসন মাটি রং পেনকে বাং তুম হান বলে দেয়াজি লাহাই আর জান নিলি দাক ঠেক লং লাসি থুম রয় রয় ওয়াক রয় রয় যার বব আর ওয়াক রয় পংতক কয় র হে ওয় তয় ফুল ক দে সয় রং সুপি আসর আনকি আং থিপ চলং সয় লা হেলো নিলি কি পুদাও মাগে লাসি আর লেঙ্গে ঠে তুম বুঝি নে বুঝি যে নে লা মাকে চিনি দেল তা নিলিকে ঠেক কে ঠেক দাম লং আর জান পেছি নিলি বাংকে হালা সুদ
1: ননপুদা আর বাং টোপিক লাগে উবে কি মিটমানটা দেড় লং রুয়া ফান পুসি সেলা সলুন কমেন্টু হচ্ছে গা বন্দাল লা পেন্টে কুপি কাঠেক লং পেনসে হলা সপর হুট ঠেং লং পেন সিনে গা বন্দাল আছে
0: লা সলু নিলি কা বন্দা বাংকে 95 94 95 হুট নিলি থেক লং যে অটোনমাস স্টেট মুভমেন্ট ডেমোক্রেটিক মুভমেন্ট পুরল কপ্রে কপ্রে খাইটা ডাক নাং চেরাব দুনল মি ওলাম ল লাসং থা সিনিল তুম তা এপ্রান চে থং দুট সি কে ক্লেম দুনল লাপেন কে সং হাম ফাং তুম নাং পিন খাত খে পিন পুস্তা মে নিলি কে আপর টিং পেন লুন কে টক পি দুন কি লুন নুন লাপেন তে লুন চে তো পুস্তা মে কে থান পন লাহায়া যাই মেক সিনিল কে চেরাব দুনল লাসে সং হাম ফাং লং থেকলং ল এ জায়গা কা তুম বাংকে আলি ফানসি আপ্রাং দুনপ ক্যামেরা চেবেক দুনপ কমানি কে কপিনি লাসন চে রাবুনপ লাঙাবং পুস্তামি অরণপর কের কেরপ আপ্রাং দুনপ আরলেঠে তুমফান চে তংপ লারলেঠে সি এম ইয়ে তুমফান কাচিং কি ইয়ে ফান আবার সাইচু এনপ সে তামে লাপু হক হাকে ক্লেম নিজি রার ফান কে যা পো নিজি লাহাই সংজা পো তুমা পেন চেংল পে না তুম বাং লাসন ল আলম ও ফাঁসি ক্লেম চট মালা তুম যাও পয়াত বাং নিলি থেকে লং লকে ক্লেম লা পেন আওদা দূর আল্লাম গে নিজে কা দো কবে নিলি নন আমেন কে পুপে ল সংজা পো তুম হানকে সিতামে নিলি লাসন সে কে থেক দাম লং লাসি রা দা মায় লংকে নিজে পো সেমে পা দেং পো উন আন উন আন আরি চি রুং পো হেমপ্রে কে হাং হেমপ্রে লং লেটিক নিতুম সাংসি হেমপ্রে লং লেটিক নিতুম সাংসি ক আন আন নে হাংসার লাং পো রাত তুম ফান পাথুর পাকলো লাসি রাত তুম তা কার্বিয়াং লং রাত আতক নু আন তা থুর পাকলো হেমপ্রেক নাংজি হেমপ্রেক লং লেতে খেই গে বেরলো লাবাঙ্কে কাদ্দুক বে রাত ক্রয় লো চেতু দুন পাকলো তামে এ জাহা সংজা পোটুম লাসন সি ক্লেম লো আলম ও আরপু ডেংদুন প ইরি প্লট হা লা আল্লে ফান লা কাউন্সিল লং দুন প কন্ট্রেক্ট সাপ্লাই লাহাই সি চু এন প আহেম চিকিম প আদর কিছু কিছু গাড়ি চেনাম্প লাসন সি নিলি থেগুন লং লাসি হা লা সেমে কে তাঙা বাংকে সেমে লাং ডাং আসন সি পামান লাপ লাল লাসি লাকে চেথান নাং কগি লাগে হা লা তুমান কা সরসা কমানি ইনুদ বা ফান কা সরসা পালাম কালি মানে পামি থু নাং সংজা পুতুম তা আনিং পামি নাং এ পাচি কুবির নাং এ পাচি থান সেরয় পাচি মুম সেরয় নাং পোফাসি নিলি বাংকে কামাথা দা আসি দেডলং রি আফান পুসি নাং সিমি কেতাং হাওয়ার লংপাত আফান পুসি

0: आकाय नांग चौकसी सिंकान की मी करचो आलीर आचाम सिंकान की मी करचो आलीर आचाम पीपद मापु आन रेंग दोग रेंग नी
1: पेंदो थुलांग सर नांग लीला खेलुन जिर बांगे नांग लीके पेनांग अनके तो सॉन्ग बोंग पेना कोई सियलुन दुथलांग ए मेक तारेंग एट पोला सो लुन होला सो काइहुट मेन तप nang lila lun bon da det pa cha thang det pa nge arjubang bu pik apenon pu da arjubang no lang sar so la sila so lun da kupi ke thek long pen hala so por hot sanang lila so lun ka bon da long lo
0: la bang ke ni li pini nal tum phan mate kar biang long ra da phan ni li than dak po athe lam pa tu lam plang ple so pa tu so ring ri di ni li phan ki mile nang puno heno le nang puno sita me hala so ni li ke thek long pa so ni e sona bang ke emi nang bong klem ra pet dam ra pet hian kache ber kache ber la pen kachong thui lo kacho bai lo la pen te e si bang ke delhi rong supi bharat sarkar kachari e tum kai ke mata la puni hang ni re ba hawar phan pulote ke lang rem do ke tang re do ajat pusitame non bisarlam iletum kar bianglo ton mas council chelonglo district chelonglo sitame ninkan sipen ko anatangka si tum dag naima eni ha teng ben longle la pente budget ta direct chewan longle asam dispur long nang gurji hadak pen si chewan longji hadak ta bang nang chong thanu nala la isilo la pente hala sod hempre kache song aputhak ত্রিপার্টাই তক দোনাংজি কাপা দুজি এফান কো আনো নেকা বরি হালাসুত আরলেঙ্গে থে তুম বাং পেনান ক্লেম ল সিতামে নাঙাচিং ওয়াই ফান বরি দিল্লি সরকার তুম হালাসুত লাদাখ বাং এস ডি সি মুভমেন্ট লাসে নর্থ ইস্ট আসাম পুলোতে কার্বি তুমি লাপু একে বাং চেং গে দু চেং ল পুলো সিতামে পিনি কার্বি তুম ফান লাতুম বাংকে একে তাংরে দু কলো ডিস্ট্রিক্ট বাং নাং পিলো সিতামে দাক তাঙ্কা মাহা আজা কংবে লংলে ফেলাং কচেরাই কম আজা কংবে এবরেং বারসাই কে লংজি লাহাই আজা কংবে হালা সহুত কাউন্সিল লং 30 ডিপার্টমেন্ট আবেলাং ফথ্রকা ডিপার্টমেন্ট সিদ্ধ চলাং এডুকেশন কালচার অমুক এগ্রিকালচার লাসন হ্যাঁ ফরেস্ট লাসন হ্যাঁ থ্রক নে থ্রক সিনে লাং সিদ্ধ চলাং সেটা আফি লা এম ইউ সাইন্ডেড পেন্সি 30 ডিপার্টমেন্ট বাংকে চেলং লাসি সরকার আতুম বাদু সরকার লে দিল্লি লং চারি পুস্তা মে লাপু নিহাং নিরে ভাওয়ার স্পেশালি কার্বি এফান সিক্স শিডুল পলোতে কার্বি আইতুম কার্বি আংলং সিক্স শিডুল আরো না তেং পেন মিনি কনস্টিটিউশন আরো না তেং পেন অটোনমাস কাউন্সিল চেলং লাপেন ডিমাসা আতুম হাফলং লাতুম তা সিক্স শিডুল কাউন্সিল মানে অটোনমাস কাউন্সিল চেলং লাসে লাদাখে কার্বি তুমহাসিকে পিল হাদাকে ডিমাসা তুমহাসিকে পিল সেটামে লাতুম ডিস্ট্রিক্ট নাং পিদেল পুস্তা ডাক এনিহাং লিঙ্কা সোলাই এফান কাচারি এফান আজা কং নাং পিপে লাসে হেমপ্রেক নাংজি লালু আসো হেমপ্রেক কেপালং জি এফান সংজা আতুম কেথে গিদিং তুম বর ই পিকল দাম দা দাম উল সেটামে নাংচিং ওয়াই পিপে লাসু ইনিংকে অয় লাসু নাংকে বের লাসু নাং চং থুয়ে পশি এফার লো হি ই চো বের সন্থি পিনি ব্যাংকে কার্বি আং লং রাত ফানকে কার্বি খে ফান বাংকে সনসি মান দেল লাসি এফার লো হি ই নাং চো বের হুতা এ হে মাসর এ চর এরু তুমি তুলোতে হি ই চো বের পেন থুঠে দেট বুরবে দেট তা মান দেট তাহাই লাসি আজও কে সাং হত পুস্তামে এচরে রূপ তুম পেন বা জির পুজুর পি তুম পেন বা এসমার পেন পুস্তামে ইরা পেট নেই লালপুতে বাং নাং থুরুন পো লাসং থাকছে খেই কাছে সং রাত কাছে সং পুলোতে এমেনা সে ইমানাং বংসে খেই খে হাং বং খে হিজান সে চিং থুর সে রয়নাং পো কাছে বের সে রয় নেই গালিল দাকে লাফানকে আদিমাক লং পেক নাং নি লালে সেক্রেটারি মানতে লালে চেয়ারম্যান মানতে লালে স্পোক্স পার্সন মানতে হ্যাঁ লাগে থেক দেট পো লাহি চো দেট পো জো লাসোনা আওদা দূর থেকলং লিলি লাসি এমেনাং বংটা কাছে বের পুলোতে কোসন খেগে দামুন লাগে

0: ও চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থ্যাং মে আসন মুংকে
1: কাপাচে থ্যাং মে আসন আনতে দো পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থে কাবিরটা কিথি কে জাঙা বিরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পু বিরটা হেম কি মি কিলুট আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বিরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
0: এন্তে কোসন লপাচিনি প কোদাক লকা হুমরি দাম নাংজি কে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলোতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বা প্রাংতা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চ এন্ডো নাং সিলা
1: ওয়াং ইগনোই লাদাক আকাশবাণী দিফুয়া লং